আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুদ্ধ বাংলা ভাষায় তাকে বলা হয় খেচর। খেচর অর্থাৎ যে কিনা আকাশে উড়ে বেড়ায়। তবে আমরা তাকে সাধারণত বলি পাখি। পাখি এমন একটি প্রাণী যাকে কিনা আমরা প্রত্যেকেই কখনো না কখনো হিংসে করেছি, তার মতো আকাশ জুড়ে উড়তে চেয়েছি। তো সেই পাখিদের নিয়ে কিন্তু অনেক গল্প, অনেক ঘটনা, অনেক তথ্য, অনেক গল্পও আছে। তো রেডিও বাংলানায় .com-এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি। আর গতকালও আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জমেছিল পাখিদের কথা নিয়ে। পাখিদের অনেক গল্প, অনেক ঘটনা এরকম আছে যেগুলো কিনা জাস্ট চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা গতকালও আপনার সঙ্গে শেয়ার করেছি, আর আজকেও সেখান থেকে ক্যারি ফরওয়ার্ড করতে চলেছি আমাদের আড্ডা পাখিদের নিয়ে। আরও অনেক কথা, অনেক গল্প আজকেও ওয়েট করবে আপনার জন্য আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

আমাদের মানুষের হার্টবিট কত বলুন তো, মিনিটে ওই 72 থেকে 80 ম্যাক্সিমাম এটাই হওয়া উচিত। এর ওপর উঠলে কিন্তু গণ্ডগোল হয়ে যেতে পারে। কিন্তু পাখিদের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু এতটা ইজি নয়, তার মধ্যে অনেক ভ্যারাইটি আছে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে পাখিদের নিয়ে, পাখিদের কথা আপনার সঙ্গে শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে আমাদের হার্টবিট মানুষের সাধারণত 72 হয়ে থাকে পার মিনিট, কিন্তু পাখিদের ক্ষেত্রে কিন্তু একটা বিশাল রেঞ্জের মধ্যে ভ্যারি করে জানেন। যেমন ধরুন পাখিদের হার্টবিটের নর্মাল রেঞ্জ হচ্ছে 100 থেকে 1200 পার মিনিট। তাহলেই ভাবুন, কোনো পাখির হার্টবিট রেট হচ্ছে মিনিটে 100 বার, আবার কোনো পাখির হার্টবিট রেট হচ্ছে মিনিটে 1200 বার, অর্থাৎ 1200 বার। তাহলেই ভাবুন যে কত রকম ভ্যারাইটি রয়েছে এই পাখিদের মধ্যে। তো রেডিও বাংলা নাইট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর গতকালের থেকে ক্যারি ফরওয়ার্ড হয়ে পাখিদের কথা নিয়েই জমে আসে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র radiobanglanet.com এ। মন যখন নিরুদ্দেশ।

পাখি খুব মিষ্টি হয়, অত্যন্ত একটি মন ভালো করা প্রাণী। সেই জন্য আমরা কিন্তু অনেকেই পাখি পুষে থাকি। শুধু কি তাই, এরকম অনেক পাখি আছে যারা কি না আমাদের কথা নকল করে বলতেও পারে। কিন্তু আপনাকে যদি বলি যে এরকম পাখিও আছে যে কিনা আদ্যন্ত বিষাক্ত, মানবেন কি? মানবেন না? তাহলে শুনুন, এই পৃথিবীতে একটিমাত্র পাখি আছে যে কিনা রীতিমতন বিষাক্ত, তার ঠোঁটে এবং ফেদারে রীতিমতন বিষ বর্তমান করে। সেই পাখির নাম হলো পিতহুই। আগে হ্যাঁ, পিতহুই। আর এই পাখি একমাত্র দেখা যায় পাপুয়া নিউগিনিতে, এবং সেখানকার মানুষজন এই পাখিকে দেখলে রীতিমতন আতঙ্কে সেখান থেকে সরে যায়। তাহলেই ভাবুন। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জারি আছে, পাখিদের কথা নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

পৃথিবীতে দুবার মহাযুদ্ধ বা বিশ্বযুদ্ধ লেগেছিল, এটা তো আমরা প্রত্যেকেই জানি। কিন্তু জানেন কি যে এই বিশ্বযুদ্ধে পায়রাদের গুরুত্বপূর্ণ একটি ভূমিকা ছিল? আগে হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা ছিল পায়রাদের। এই গোটা বিশ্বযুদ্ধে 3 লক্ষের বেশি পায়রা ব্যবহার করা হয়েছিল খবর আদান প্রদান করার জন্য। এবং এই যে পাখিদের, এই যে পায়রাদের ব্যবহার করা হয়েছিল, তার মধ্যে 32টি পায়রাকে বিভিন্ন দেশ থেকে রীতিমতন সম্মান জানানো হয়েছিল মিলিটারি অ্যাওয়ার্ড দিয়ে। তাহলেই ভাবুন, পাখি বলে বা পায়রা বলে কিন্তু তাকে ছোট করে একেবারেই দেখা যাবে না। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেদানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে পাখিদের কথা নিয়ে, এখন একটা ছোট্ট ব্রেকের সময়। যার উপরান্তে এইরকমই আরো অনেক কথা ওয়েট করবে আপনার জন্য, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছেদানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

অ্যালবাট্রস নামে এক ধরনের পাখি আছে জানেন, এবং সে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করতে পারে। কি সেই কাজ বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলায় .com শুনছেন ইচ্ছেরা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে পাখিদের কথা নিয়ে। তো যে কথা বলছিলাম যে অত্যন্ত একটি মজাদার পাখি হলো অ্যালবাট্রস, এবং পাখির জগতে পাখির দুনিয়ায় একমাত্র সেই এই কাজটি করতে পারে, সেটি হলো উড়তে উড়তে এসে ঘুমিয়ে পড়তে পারে। আগে হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, অ্যাকচুয়ালি বিভিন্ন পাখি গাছের ডালে বসে কিংবা কোনো উঁচু জায়গায় বসে ঘুমায়, কিন্তু অ্যালবাট্রস এমন একটি পাখি যে কিনা উড়তে উড়তেই দিব্যি ঘুমিয়ে পড়তে পারে। রেডিও বাংলানের .com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর গতকালের থেকে কেন ফরওয়ার্ড হয়েছে। গতকালও বেশ কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করেছিলাম পাখিদের নিয়ে, আর আজকেও শেয়ার করলাম পাখিদের নিয়ে অনেক গল্প, অনেক ঘটনা, অনেক তথ্য। কেমন লাগলো আপনার এই দুই দিনের আড্ডা জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানের .com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। টা

রেডিওবাংলানিউজ.কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডায় আমি হাজির হয়েছি, আর আমার খাতে গল্প, আড্ডা সবকিছু থাকছে এবং তার সাথে সাথে অবশ্যই ভালো ভালো গানও থাকছে। তাই কোথাও না গিয়ে বলবো, আমার সঙ্গে আড্ডায় থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানিউজ.কম, মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
5: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আমাদের জীবনে যখন ছোটবেলাটা থাকে, সেই ছোটবেলায় আমরা অনেক কিছু কল্পনা করি, অনেক কিছুই ভাবি আনমনে যে বড় হয়ে এই সব কিছু হব। ঠিক সেইরকমই আমার ছোটবেলাটা যদি আমি জিজ্ঞাসা করি, যারা একটু বেশি কল্পনা করতে ভালোবাসে এবং যাদের সাথে শিল্পের, আমার মনে হয় মানে শিল্পের ছোঁয়া আছে বললে ভুল হবে, মানে যারা শিল্পকে নিয়ে কাজ করতে থাকে বা শিল্পের মধ্যেই থাকতে পছন্দ করে, সেটা যে কোনো শিল্প হতে পারে, আঁকা হতে পারে, কবিতা বলা হতে পারে, ঘর গোছানো হতে পারে, আলপনা করা, মুখের মেকআপ করাটাও আমার মনে হয় সেটাও একটা শিল্প, সেটাও একটা আর্ট, কোনো একটা হাতের কোনো কাজ করা, রং করা, এনিথিং, সিনেমায় কাজ করা, অভিনয় করা, ডান্স, গান, আরও যা যা আছে যেগুলো বাদ দিলাম, সেই সব কিছু নিয়ে যে শিল্প, সেই শিল্পে যারা থাকতে পছন্দ করে তারা কোথাও গিয়ে আনমনে ভাবে যে বড় কবে হব এবং বড় হয়ে আমার পরিচিতি দরকার, যাতে দু তিনটে মানুষ আমাকে দেখে চিনতে পারে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

radiobanglani.com এ আজকে সেই ছোটবেলায় ফিরে যাচ্ছে এবং সেই ছোটবেলাটা যেই ছোটবেলাটায় আমি বড় হয়েছি, মানে আমার ছোটবেলার কিছু কথা আপনার সাথে শেয়ার করছি। আমি ছোটবেলায় ভাবতাম বড় হয়ে টিচার হব, আর টিচার হলেও খাতার শেষে সাইন করে না, ওই সাইনটা করাই আসল উদ্দেশ্য ছিল। মানে আমার কাছে ওই অটোগ্রাফ বলি না কেন বা সাইন বলি না কেন বা সিগনেচার বলি না কেন, ওটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল। আর ঠিক সেই রকমই কোনো একটা শিল্পীর কাছে তারা যখন বড় হতে চায় বা বড় হয়, বড় পরিসরে পরিচিতি পায়, তখনও কিন্তু সেই সময় দাঁড়িয়ে যখন আমরা বড় হচ্ছি তখন কিন্তু এইসব সেলফি ফেলফির কথা মাথায় আসতো না। তখন যেটা প্রায়োরিটাইজ করা হতো সেটা হচ্ছে অবশ্যই অটোগ্রাফ।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আর এই অটোগ্রাফের কথাই যখন রেডিও বাংলানে .com-এ বারবার উঠে এসেছে, তখন একটা কথা বলি, অটোগ্রাফ মানে কিন্তু অনেকটা নস্টালজিয়া। ভাবুন, আমাদের প্রিয় শিল্পীদের অটোগ্রাফ পাওয়ার জন্য আমরা মরিয়া হয়ে উঠতাম না? আর যদি কেউ অটোগ্রাফ পেয়ে যেত, সবার আগে কিন্তু স্কুলে গিয়ে বন্ধুদের দেখানো চাই, একটু গলার উঁচু তো করতেই হবে, তাই না? আমার মনে আছে, আমার একজন প্রিয়, খুবই প্রিয় শিল্পী, যাদের যাকে আমি ছোটবেলায় ভাবতাম আমি সামনে থাকলে কি যে করতাম, যদিও বড় হয়ে তার সাথে কথা হয়েছে, তার ইন্টারভিউ নেওয়া হয়েছে, কিন্তু ছোটবেলার কথাটা বলছি, সেই সময় একটা অটোগ্রাফ পাওয়া, উফ, সেটা যে কি কোনো একটা স্বপ্ন পূরণের থেকে কম কিছু না। এরকমই বেশ কিছু মজার ঘটনা কিন্তু অটোগ্রাফকে নিয়ে রয়েছে। এবং অটোগ্রাফের কথা যখন বারবার বলছি, তখন যেই ছবি, অর্থাৎ অটোগ্রাফ বাংলা ছবি যিনি বানিয়েছেন, একদম মডার্ন দর্শকদের কাছে যে একটা সুন্দর ভাবনা উপহার দিয়েছেন ছবির মাধ্যমে, সেই মানুষটার আজকে জন্মদিন। ঠিক ধরেছেন, আজকে সৃজিৎ মুখার্জির জন্মদিন, এবং রেডিও বাংলা নেটের তরফ থেকে ওর জন্য রইল অনেক অনেক জন্মদিনের ভালোবাসা এবং শুভেচ্ছা।

radiobanglani.com এ আজকে কিন্তু আমরা অটোগ্রাফ নিয়ে কথা বলছি এবং অটোগ্রাফের কথা বলতে বলতে সৃজিৎ মুখার্জির জন্মদিনের কথাও বললাম এবং অটোগ্রাফ কথা বলতে বলতে আমাদের ওই যে ছোটবেলায় কারুর কাছে অটোগ্রাফ নেওয়াটা একটা আলাদাই ব্যাপার। আচ্ছা ভাবুন তো, এখনকার সময় সেলফি, কোনো একটা সেলফি, মানে সেলফির মধ্যে কি সত্যি ওই অটোগ্রাফের ছোঁয়াটা আছে? আমার কেন জানি না মনে হয় যে এই জিনিসটাকে আমি টাচ করতে পারবো বা ফিল করতে পারবো সেটা আমার অনেক কাছে। আমার কেন জানি না মনে হয় যে ফোনের ওই গ্যালারিটা বারবার করে ফটোগুলো শাফেল করার থেকে ফটো অ্যালবামে ওই ফটো স্টিল ফটোগুলোকে ছুঁয়ে বেশি ফিল করা যায়। আমার কেন জানি না মনে হয় যে সেলফির থেকেও, আমি কাছে বসে ছবিটা তুলছি হয়তো, কিন্তু তার থেকেও আমার মনে হয় ওই যে হাতের লেখাটা, যে লেখাটা সারা জীবন থেকে যাবে ওই পেপারটা, সেটা অনেক বেশি কাছে। তাই জন্য অফকোর্স আমার কাছে সব সময়ের জন্য যাবে ওই পেপারটা, সেটা অনেক বেশি কাছে। তাই জন্য অফকোর্স আমার কাছে সব সময়ের জন্য সেলফির থেকে অটোগ্রাফ অনেক

শুনছেন ইউক্রে একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমাদের প্রত্যেক দিনের চলাফেরার মধ্যে কখনো কখনো আমরা একটু অবাক হই, আর এই অবাক হওয়ার মধ্যে হয়তো আমাদের যে ভাবনাগুলো কাজে লাগে না সেইগুলোর বাইরে গিয়ে এমন কিছু ভাবনা থাকে যেগুলো আমাদেরকে সত্যি ভাবায়। তাই এমন কিছু ভাবনা থাকে যা আমরা কখনো কল্পনা করতে পারি না, সেরকম কিছু ঘটনা কিন্তু হঠাৎই ঘটে যায়। যখন এমন কিছু ঘটনা, যে ঘটনা আমি হয়তো ভাবতে পারছি না যে এমন হতে পারে, তখনই সেটা আশ্চর্যজনক একটা ব্যাপারে পৌঁছে যায়। তো বেশ কিছু সময় এমন যায় আমাদের মনের মধ্যে দিয়ে যে আমাদের মনের মধ্যে একটা জিজ্ঞাসা তৈরি হয়। আমরা ভাবি, সত্যি কি এটা এরকমভাবে হয়? সত্যি কি মানুষটা এরকম? বা সত্যি কি আমি এটা পারবো? এই সব কিছুর নেপথ্যে একটা জিজ্ঞাসার চিহ্ন পড়ে, আর সেই জিজ্ঞাসার চিহ্নটাই আমাদের কপালে একটা চিন্তার ভাঁজ তৈরি করে এবং ভাবায়। আজকের সেই আড্ডা সেই আশ্চর্য ব্যাপারকে নিয়ে। তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটি গানের পর। আজকের এই আশ্চর্য ব্যাপারটা আপনাদের কাছে সত্যিই কীরকম আশ্চর্যজনক হয়ে ওঠে সে নিয়ে একটা আড্ডার আসর। সঙ্গে থাকুন, এখন গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক কয়েকদিন গানের পর আজকের এই স্পেশাল আড্ডা আশ্চর্য নিয়ে। তো আমাদের এই দৈনন্দিন চলাফেরার মধ্যে এমন কিছু মানুষকে আমরা প্রচণ্ডভাবে বিশ্বাস করি, আর জীবনে চলতে গেলে কাউকে না কাউকে আমাদের বিশ্বাস করতেই হয়। আর সেই বিশ্বাসের জায়গা থেকে কোথাও একটা ভালোবাসা তৈরি হয়, কোথাও একটা দাবি তৈরি হয়, কোথাও একটা শ্রদ্ধাও তৈরি হয়। কিন্তু সেই মানুষটাই যদি কখনো পরিবর্তন হয়ে যায়, সেই মানুষটাই যদি আপনার কল্পনা যা করেছেন তার থেকে একদম অন্যরকম কিছু হয়, তখনই একটা প্রশ্নচিহ্ন কিন্তু তৈরি হয়, আর তখনই এই মাথার মধ্যে আমাদের আশ্চর্য ব্যাপারটা ঘটতে পারে যেরকম মানুষটা এরকম হতে পারে। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকটা মানুষের উপর যে এক্সপেকটেশন করি এটাই সব থেকে ভয়ঙ্কর একটা ব্যাপার। আর এই এক্সপেকটেশনের মাধ্যমেই কিন্তু আমরা ক্রমশ হয় নিজে হারিয়ে যাই অথবা অন্যকে আমরা ভুল নির্বাচন করি। আর এই ভুল নির্বাচনের মাধ্যমে বা ভুল ভাবনার মাধ্যমে কখনো কখনো আমরা ঠকে যাই প্রচণ্ডভাবে, আমরা হেরে যাই, আমরা হয়তো ভেঙে পড়ি। কিন্তু আমরা এই ব্যাপারটাকে নিয়ে কখনো ভাবি না কেন এমন ঘটে গেল। আমরা তারপর যে ব্যাপারগুলো মানুষকে দোষারোপ, নিজেকে ভুল বোঝা বা এত দিনের সময় নষ্ট তার প্রতি, এসব কিছুকে মিলে মিশে একটা এমন জায়গায় নিয়ে যাওয়া যাতে কষ্ট কষ্ট আর কষ্ট, সেটাকে নিষ্কৃতি পাওয়ার একটা জায়গা কমে কমে একদম মনটা ভেঙে যায়, তখন বিচ্ছেদ একটা সম্পর্ক ইতি হয়। তো আমাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে কেউ না কেউ কারো না কারোর সঙ্গে নতুনভাবে সম্পর্ক তৈরি হয়, আবার কোনো সম্পর্ক ভেঙে যায়। আর এই ভেঙে যাওয়ার যার প্রতি আমরা বিশ্বাস করতে পারি না, সেই ব্যাপারটাকে ঠিকঠাকভাবে বোঝা বা জানা বা আমাদের প্রত্যেকের মধ্যে সেই ব্যাপারটাকে ভাবিয়ে তোলার যে কেন আমরা তার প্রতি এই ভুল নির্বাচন করা বা ভুল ভাবনা ভাবছি, হয়তো এটা ভুল হতেও পারে যে আমি ভাবছি তা নয়, বা যা ইনি করেছেন হয়তো ইনি এটাই করবেন কিন্তু আমি সেটা আগে থেকে জানতাম না, তাহলে ভুলটা আমারও। আজকের আড্ডা আবারও জারি থাকবে, সঙ্গে থাকুন। নিশ্চয়ই আপনারাও এমন কিছু মানুষ এরকম যারা আছেন তাদেরকে নির্বাচন করতে পারছেন, কিংবা এমন কিছু মানুষের থেকে আপনি ধাক্কা খেয়েছেন এবং বুঝতে পারছেন নিশ্চয়ই যে ভুলটা হয়তো সত্যি ভুলই। ফিরব, সঙ্গে থাকুন।

আবারও আজকে স্পেশাল আড্ডা আশ্চর্য নিয়ে। তো সত্যি আমাদের জীবনে আশ্চর্যজনক ঘটনা ঘটবে, ঘটছে, এবং এই আশ্চর্যজনক ব্যাপারের মধ্যেই আমরা ভূতের ভয় খেয়েও বিশেষভাবে বিশ্বাস করি। আবার অনেক ঘটনা হয়তো এই কোনো ঠাকুর হয়তো ভাবছে এরকমভাবে আমাদেরকে আশীর্বাদ করে দিচ্ছেন, এই ঠাকুরটা এখানে ছিল, এটা এখানে কী করে চলে গেল, বা উনি এদিকে মুখ করে আছেন, ওদিকে মুখ করে গেলেন কী করে। তো এইরকম কিছু ব্যাপার স্যাপারও কিন্তু ঘটে যায়। তো এই একটা ব্যাপার এর মধ্যে বলতে হয়, যেটা হচ্ছে যা রটে কিছু ঘটে। আবার সব জায়গায় তো সমান ব্যাপারে ব্যাপারটা চলে না, কারণ একটা জিনিস মানতে হবে, যার কাছে যেটা মেনে নেওয়ার ব্যাপার থাকবে সে মেনে নেবে, আর যার কাছে মেনে নেওয়ার ব্যাপার থাকবে না সে মেনে নেবে না, ব্যাপারটা এরকম জায়গায়। তাহলে আমাদের জীবনটা কিন্তু আশ্চর্যজনক ঘটনাতেই ভরা, জন্ম থেকে আর চলে যাওয়া পর্যন্ত। এর মধ্যে যে এক আশ্চর্য অনুভূতি, আশ্চর্য ঘটনা, আশ্চর্য মন, একটা একদম সম্পূর্ণ আলাদা, আপনি হয়তো অন্যের থেকে একদম আলাদা, সম্পূর্ণ ডিফারেন্ট একটা মন, সেটাও তো একটা বিষয়, সেটাও তো একটা ভাবনা। আপনার ক্রিয়েটিভিটি, আপনার সৃজনশীলতা সবার থেকে আলাদা, এটাও তো অনেকের কাছে আশ্চর্যজনক একটা ব্যাপার, যে আমিও তো একই রকম একইভাবে এগিয়ে চলছি, তাহলে আমার এই বুদ্ধিটা আসছে না কেন ওর মাথায় এলো। ঘটে, ঈশ্বর বা আল্লাহ সবাইকে তো আর একরকম করে পাঠায় না, তাহলে তো পৃথিবী একরকম হয়ে যেত, নতুন বৈচিত্র্য আসবে কী করে। আমাদের আড্ডা জারি থাকবে, সঙ্গে থাকুন, আর আশ্চর্যজনক ঘটনা ঘটুক ঘটান, ক্ষতি নেই, কিছু শেখা যাবে। আবার গান ফিরে এসে আড্ডা জারি থাকবে, শুনতে থাকুন সৌভিকের সঙ্গে আশ্চর্য।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরেলাম আবারও আজকের এই স্পেশাল আড্ডা আশ্চর্য ঘটনা নিয়ে। তো সত্যি আশ্চর্য ঘটনা আমাদের জীবনে প্রতিদিন কিছু না কিছু ঘটে যায়, আমরা তো জানি না। কেউ হয়তো বাইরে বেরিয়ে গেছে, হঠাৎ ঘুরে টুরে এসে দেখছে কি হলো, পাখাটা চলছে কেন, আমি তো পাখাটা বন্ধ করে গেলাম। আবার হয়তো কোথাও হয়তো আজকের এই ব্যাপারটার মধ্যে পুরোটাই ভুল বোঝাবুঝির মধ্যেই ব্যাপারটা চলছিল, মানে কোথাও একটা সুইচটা জ্বালিয়ে দিয়েছেন, কোথাও হয়তো এই নিজের কোনো একটা বই অন্য জায়গায় রাখার কথা সেটা আরেক জায়গায় রেখে দিয়েছেন, কিংবা কোনো একটা দরকারি মূল্যবান জিনিস যেটা যে জায়গায় রাখা উচিত সেটা সেখানে নেই, বাইরে পড়ে আছে। তো এইভাবে ঘটনা কিন্তু অদ্ভুত প্রতিদিন একদিন না একদিন কোথাও না কোথাও এইভাবে অবাক করার মতোই ঘটে যায়। আর সেটা যখন ঘটে যায় তখন মনে হয় আচ্ছা আমার আমি কি ভুল করছি, না আমি সত্যি আজকে এই ব্যাপারগুলো করেছি, নাকি এই বাড়ির মধ্যে কোথাও না কোথাও কিছু একটা ঘটছে। এই সব কিছু একটা অদ্ভুতভাবে চলতে থাকে, তখন নিজেকে ভীষণ আশ্চর্যজনক একটা মুহূর্তের মধ্যে দিয়ে পড়তে হয় এবং সবসময় এরকম দুশ্চিন্তা হতে থাকে, তাহলে কি আমার মাথাটা কাজ করছে না, আমি ভুল পথে যাচ্ছি, নাকি আমি সত্যি এগুলো করেছি, এটা ভাবতে পারছি না আমি, যে একটা এত দামি মূল্যবান একটা জিনিস যেটা আলমারিতে রাখার কথা সেটা এরকম বাইরে ফেলে রেখে দিয়েছি খাটের উপর, ভাবছি প্রতিনিয়ত ভাবতেই, কিন্তু এদিকে সুরাহা কিছু বার করতে পারছি না, ঘটে যায় এমন ঘটনা কিন্তু কোনো কোনো দিন ঘটে যায়। আলমারির চাবিটা হয়তো আলমারিতেই রয়ে যায়, বেরিয়ে গেলেন বাইরে, ঘুরে ঘাড়ে এসে দেখলেন আরে আলমারিতে চাবিটা রয়েই গেছে, তাহলে কি আবার চটপট তাড়াতাড়ি করে পুরো আলমারির ভেতরটা একবার ভালো করে দেখে নেওয়া, কিছু ঘটে যায়নি তো, কোনো দুর্ঘটনা, কোনো চোরের উপদ্রব ঘটেনি তো, এইসব কিছু। এগুলো অ্যাকচুয়ালি আমাদের কোথাও কোথাও মন অশান্তর কারণ হতে পারে, আবার কখনো ভুলমন তো থাকেই, ভুলমনও কিন্তু সুযোগ নাই আশ্চর্য মহারাজের। সঙ্গে থাকুন, আবারও ফিরব, আর শুনতে থাকুন রেডিও বাংলা .com-এ আবারও কিছু গান, ফিরে এসে আবারও আড্ডা জারি থাকবে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফির।

একটু ফিরে এলাম আমরা আজকের এই স্পেশাল আড্ডা আশ্চর্য নিয়ে। আসলে দেখতে দেখতে আমাদের এই সময়ে যে শেষ হয়ে যায় এর মধ্যে কোনো আশ্চর্যজনক ব্যাপার নেই, কারণ এখানে আমরা জানি আমাদের এইটুকুই পড়ে দিয়ে আমাদের থামতেই হবে। 4475039657122 তে অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের এই আড্ডা। আর নিশ্চয়ই আপনার কাছেও আপনার ঝুলিতে আপনার ব্যাগে যদি এরকম আশ্চর্য কোনো খবর থাকে আমাকে জানাতে ভুলবেন না। ইমেল করবেন gm@radiobanglanet.com-এ। আর এভাবেই জুড়ে থাকুন 24/7। তো আশ্চর্য ব্যাপারটাকে গুরুত্ব দেওয়া উচিত, কারণ অনেক ঘটনায় তো ঘটবে যা আপনি আগে থেকে প্রস্তুত নন। তার মানে কি আপনি সেই জায়গা থেকে সরে দাঁড়াবেন বা সেই জায়গাটার মোকাবিলা করতে পারবেন না? না, করতে হবে। একটা ঘটনা তো অনেক দিন পর আপনাকে বলে কয়ে ঘটবে না, হঠাৎ করে চমক দেবে। তাই হঠাৎ পড়ে পাওয়া ঘটনার মধ্যে যে আশ্চর্য একটা সূক্ষ্ম অনুভূতি থাকে সেটা থাকুক, তাতে বরং আপনি অনেক কিছু শিখবেন, হারাবেন না কিছু, আরও নিজেকে শক্তপোক্ত তৈরি করবেন। ভালো থাকুন, জুড়ে থাকুন, আর আশ্চর্যজনক ব্যাপারকে আরও আঁকড়ে ধরে লড়াই করুন। দেখবেন জীবন আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে, লড়াই গতি পাবে। আজকের জন্য টাটা।

সিরিয়াসলি, মানে কাছাকাছি থাকা মানে কিন্তু উন্নত মানের যোগাযোগ ব্যবস্থা, উন্নত মানের কানেকশন। কিন্তু আমাদের ছোটবেলায় স্মার্টফোন ছিল না, স্মার্টফোন ছিল না ঠিকই, তবে একটা ল্যান্ডলাইন সবার বাড়িতে ছিল। উফ কি নস্টালজিক, রিংটা বেজে উঠলেই মনটা আনন্দে ভরে উঠত। আর এখন স্মার্টফোনের ভাইব্রেশনটা যেন হৃৎকম্পন বেড়ে যায়। এই বুঝি বসের ফোন এলো, এই বুঝি প্রেমিকার ফোন এলো, এই বুঝি বাবার ফোন এলো, এই বুঝি বন্ধুর ফোন এলো। মানে অবশ্যই ভালো মোমেন্টসও আছে, কিন্তু টেনশনও একটা থেকেই যায়। আমি জানি আপনার বাড়িতেও একটা ল্যান্ড ফোন ছিল এবং সেটা তো খুব প্রিয় মানুষের ফোন কলস আসতো সেই সময়। এখনও আপনার স্মার্টফোনটা বেশ ভাইব্রেট করলে কিছু কিছু সময় আপনি বিরক্ত হন। তাহলে আপনার যে গল্পটা সেটা আমার সাথে শেয়ার করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে +447503965712। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। বেজে গেছে কখন সে টেলিফোন, সত্যি কখন যে সে টেলিফোনটা বেজে যাচ্ছে আমাদের অগোচরে আমরা নিজেরাও জানি না। কারণ আপনার বাড়িতেও একটা ল্যান্ডফোন ছিল বা আছে, আমার বাড়িতেও একটা ল্যান্ডফোন ছিল যেটা ধুলো জমে জমে ডেড হয়ে গেছে। আচ্ছা, ল্যান্ডলাইনে তো আমরা সবাই কথা বলতাম, ল্যান্ডলাইন যদি কথা বলতে পারত তাহলে কি আমাদের উপর অভিযোগ করত না অভিমান করত, কোনটা করত? আমরা কিছু ক্ষেত্রে ল্যান্ডলাইন হয়তো এখনও ইউজ করি, তবে হ্যাঁ, আমার বাড়ির ল্যান্ডলাইনটা আজ সত্যি অকেজো, কিন্তু ল্যান্ডলাইনের নাম্বারটা এখনও মনে আছে। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেটাও নিশ্চয়ই আপনার মনে আছে। তাহলে চটপট আপনার ল্যান্ডলাইনের গল্প আমাকে জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712। চটপট জানিয়ে দিন আপনার বিশেষ মুহূর্তের কথা। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। আর হ্যাঁ, আমাদের ফেসবুক পেজ কিন্তু ফলো করতে ভুলবেন না, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। শুনতে থাকুন।

হ্যালো, তুমি শুনতে পাচ্ছ কি? চুপ করে কেন একই বেলা তুমি কাঁদছো? চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি, কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে। হ্যালো, তুমি শুন

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharrajapardesi.labdesi.in।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com এ। মন যখন নিরুদ্দেশ, যে কোনো জিনিসের দুটো দিক থাকে। এটাও সত্যি, যখন স্মার্টফোন ছিল না, মোবাইল ছিল না, চলার পথে যখন রাস্তাঘাটে কোনো অসুবিধে হতো, চট করে জানানো সম্ভব হতো না। তবে হ্যাঁ, পথে ঘাটে টেলিফোন বুথ ছিল, মানে STD বুথ ছিল। এখনও দূর দূরান্তে হয়তো খুঁজে পাওয়া খুব মুশকিল, বা হয়তো STD বুথ আছে বাট সেটা কোনো কাজ, মানে কাজে লাগে না। আমি হয়তো দেখতেও পাই না এখন রাস্তাঘাটে STD বুথ রয়েছে বা খুব ভাঙাচোড়া বিচূর্ণ অবস্থায় রয়েছে। আপনারও STD বুথের কোনো গল্প রয়েছে, নিশ্চয়ই আছে, অবশ্যই আমাকে শেয়ার করবেন। আমাকে ফেসবুকেও জানাতে পারেন, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট, বা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন +447503965712, আর আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com। প্রযুক্তি উন্নত হওয়ার সাথে সাথে আমাদের সবার কাছে মোবাইল আছে। কিছু জিনিস কিন্তু সত্যি মনে রয়ে যায়, ওই রাস্তাঘাটের STD বুথের গল্পগুলো, মানে যেখান দিয়ে আমাদের সেই কিছু সময়ের প্রেমটা শুরু হয়েছিল, বা 90s যে প্রেমটা হতো STD বুথ থেকে ফোন করা, সেই সব গল্পগুলো আমি জানতে চাইছি। অবশ্যই আমাকে জানান, আর শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নিহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বিরং, শুধুমাত্র রেডিও বাংলা .com। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। এই যে রাগ কমানোর জন্য এখন সহজেই ফোন করা যায়, হোয়াটসঅ্যাপ করা যায়, কিংবা ভিডিও কল করে রাগ ভাঙানো যায়। আগেকার সময় কিন্তু সেটা সম্ভবপর হতো না, কারণ বেশিরভাগটাই যৌথ পরিবার আর ড্রয়িং রুমে একটা মাত্র ল্যান্ডলাইন। কখন যে কে ফোনটা রিসিভ করবে সেটা খুব চাপের একটা বিষয় হয়ে যেত, যে যদি সেই মানুষটা সে সময় ফোন না রিসিভ করে, উল্টো দিকের মানুষটা পথ চেয়ে বসে থাকতো যে কখন মন, মানে কখন প্রিয় মানুষটা ফোন করে আমার মন খারাপটাকে ঠিক করবে বা আমার রাগটা ভাঙাবে, আদৌ সেই সময় আমি সেখানে থাকবো কি না, বা সবাইকে এড়িয়ে ফোনটা রিসিভ করতে পারবো কি না। আর মনে মনে ভাবতাম, মানে তারা ভাবতো আর কি, কখন তোমার আসবে টেলিফোন। তাই তো, আপনারও নিশ্চয়ই এমন কোনো গল্প আছে, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান বা ফেসবুকে জানান। আর শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা .com। মন যখন নিরুদ্দেশ।

পৃথিবীটা নাকি ছোট হতে হতে বোকা বাক্সতে নয় এখন স্মার্টফোনে বন্দী হয়ে গেছে। সত্যি মানে স্মার্টফোনে এখন পুরো জগৎ, মানে জগতের সম্মুখীন আপনি হতে পারেন, সমস্ত রকম আপডেট খুব সহজেই পেয়ে যেতে পারেন, এবং যুগের সঙ্গে তো তাল মিলিয়ে চলতেই হবে, না হলে তো পিছিয়ে পড়তে হবে। কিন্তু ল্যান্ডলাইন বা ল্যান্ড ফোনের যে আওয়াজটা, মানে যখন ফোন আসতো সে যে একটা রিং হতো, ক্রিং ক্রিং ক্রিং ক্রিং, বা চার যেরকম একটা ফোন বাজতো, সেটা আমি ভীষণ ভীষণ ভীষণ মিস করি। মানে স্মার্টফোনের সাইলেন্ট, এখন তো আমরা বেশিরভাগ সময় স্মার্টফোন সাইলেন্টই রাখি, মানে আমি তো মোস্ট অফ দ্য টাইম ফোন সাইলেন্টই রাখি, বা ভাইব্রেশন হোক বা রিংটোন যাই হোক না কেন, ওই যেন টিউনটা আমি ভীষণ ভীষণ মিস করি, মানে ভীষণই মিস করি। যুগ আপডেট হচ্ছে, তাই নিজেদেরকেও আপডেট করতে হবে। হ্যাঁ, পুরনো যে কোনো জিনিস যা আমাদের একটা সময় সঙ্গ দিয়েছে তা অবশ্যই আমাদের জন্য অনেকটা স্পেশাল, অনেকটা নস্টালজিক এবং অনেকটা এগিয়ে যেতে সাহায্য করেছে। তবে হ্যাঁ, আপনার তো স্মার্টফোন আছে আর হোয়াটসঅ্যাপও আছে, তাহলে চটপট জানান না কেমন লাগলো আজকে রাতটা। +447503965712। আজকে তাহলে চলি, কাল আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো আড্ডা নিয়ে। ভালো থাকুন, শুনতে থাকুন radiobanglanet.com, শুধুমাত্র www.radiobanglanet.com এ। ওয়েবসাইটটা কিন্তু ভুললে চলবে না।

লেগেছে আগুন। আয় তোরা দেখে জানা জ্বলছে জ্বলছে দেখ সব পরিদের নানা প্রচন্ড তাপ্তি কাণ্ড বাপ্তি কাণ্ড বাপ জ্বলে পুড়ে যা যা জ্বলে পুড়ে যা জ্বলে যা পুড়ে যা জ্বলে যা পুড়ে যা জ্বলে যা পুড়ে যা পুড়ে যা পুড়ে যা পুড়ে যা পুড়ে যা।

দাও দাও দাও জলে ঝুলন্ত বন্নি ঘটকের জ্বালায় যে জ্বলছেন তন্নি দাও দাও দাও জলে দুরন্ত বন্নি ঘটকের জ্বালায় যে জ্বলছেন তন্নি জল দে ওরে জল দে দমকল দমকল যতই যে চাও না দু চোখের জল কল যত খুলে দাও না আরে দমকল দমকল যতই যে চাও না দু চোখের জল কল যত খুলে দাও না ও গরু পশি রম্ভা উর্বশী কর যা খুশি কিছুতে নেবে না না না না না না

0: चिल्ले के आगुन तुम आए तोरा देखे जाना झलचे झलचे देख सब परिदेर डाना प्रचंड ताप की गंध बाप
1: বর্তমান সময়ে আমরা যত বেশি স্মার্টফোনের সঙ্গে সময় কাটাচ্ছি ততই কিন্তু আমাদের মধ্যে বই পড়ার অভ্যেস কমে যাচ্ছে। আর সেটা শুধু বড়দের মধ্যেই নয়, ছোটদের মধ্যেও কিন্তু আমরা এই সমস্যাটা দেখতে পাচ্ছি। তারা যত বেশি সময় স্ক্রিনের সামনে কাটাচ্ছে ততই কিন্তু তাদের মধ্যে বই পড়ার আগ্রহটা ক্রমশ কমে যাচ্ছে। আর সেই জন্যই আমাদের আজকের পপকর্নের আড্ডায় আমরা কথা বলবো এই বই পড়া নিয়ে বা বই পোকাদের নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আমরা আজ অবশ্যই বই পড়ার অভ্যেস নিয়ে কথা বলবো। আমরা গতকাল পপকর্নে কথা বলছিলাম স্ক্রিন টাইম নিয়ে, এই যে বাচ্চাদের মধ্যে এখন অনেকটা সময় স্ক্রিন টাইম তাদের বেড়ে যাচ্ছে। শুধু বাচ্চা কেন, বড়দেরও ইচ্ছে অনিচ্ছে অনেক বেশি সময় স্ক্রিনের সামনে কাটাতে হচ্ছে। আর সেই জন্য যেটা হচ্ছে সেটা হলো বই পড়ার যে একটা আগ্রহ সেটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। আর সেই যে বই পড়ার অভ্যেস যেটা ভীষণ ভালো হ্যাবিটের মধ্যে একটি, এবং বই খুব বড় বা খুব ভালো একটা বন্ধু, সেই জন্য ছোট থেকে এই বই পড়ার অভ্যেসটা তৈরি করাটা কিন্তু ভীষণভাবে জরুরি। তাই আমাদের এই ক্ষুদেদের মধ্যে কি করে বই পড়ার অভ্যেসটা আমরা গড়ে তুলতে পারবো সেটা কিন্তু আমাদের বড়দেরই খুঁজে বার করতে হবে, এবং বড়দের এই জন্য অবশ্যই একটু যত্নশীল হতে হবে। সেই বই পড়ার অভ্যেস আর বই পড়া নিয়েই আমাদের আজকের আড্ডা জারি থাকবে। তবে এখন পরপর তিনটে গান, ফিরে আসছি গানের ওপারে। আমি অনামিকা আমাদের আজকের পপকর্নে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: কথা বলছো না কেন? তোমার নাম কি? তুমি কে?
2: আমি কে?

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk. Mm-hmm.

দিনে অনেকটা অবসর সময়, আর সেই সময়টা যদি আমরা কম্পিউটারের সামনে বা টিভির সামনে বসে সময় কাটিয়ে আমাদের স্ক্রিন টাইমটা বাড়াতে না চাই, তাহলে আমরা একটু অন্যরকম কিছু করতে পারি। আমরা আমাদের বাচ্চাদের নিয়ে লাইব্রেরি কিংবা বুক স্টোরে যেতে পারি, আর তারপর সেখান থেকে নিজেদের পছন্দ মতো বই বাছাই করে নিতে পারি, আর তারপর সেই নিজেদের পছন্দ মতো বইয়ে একটা একটা করে পাতা উল্টাতে উল্টাতে একেবারে বই পোকাদের মতো বইয়ের সমুদ্রে আমরা ডুব দিতে পারি। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি এই বই পড়া নিয়ে, যেই অভ্যেসটা এখন দিন দিন কিন্তু বড়দের এবং বাচ্চাদের সবার মধ্যেই কিন্তু কমে যাচ্ছে। আর সেই অভ্যেসটাকে আমরা ধরে রাখতে পারি কিংবা আমাদের খুদেদের মধ্যে সেই অভ্যেসটাকে আমরা তৈরি করতে পারি। আর সেই জন্য তাদের নিজেদের পছন্দ মতো যদি আমরা বই বেছে নিতে বলি, তাহলে তারা নিজেদের পছন্দ মতো বই বেছে নিতে পারে, এবং সেই পছন্দের বইটি তারা যখন পড়বে তখন আস্তে আস্তে তাদের মধ্যে কিন্তু পড়ার অভ্যেসটা তৈরি হবে। আর আমাদের এই যে আজকের পপকর্নের আড্ডা, সেই আড্ডা তো জারি থাকবেই, তবে একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়।
3: হঠাৎ সামডে শ্রীদের খোসা দিয়ে সামডে যদি যায় সে এই পথ দিয়ে,
2: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
4: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: আপনি শুনছেন রেডিও বাংলা .com, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।

ছোটবেলায় লুকিয়ে লুকিয়ে গল্পের বই পড়তে গিয়ে ধরা পড়ে বড়দের কাছে বকুনি খাওয়া, এই অভিজ্ঞতা হয়তো অনেকেরই আছে। কিন্তু সেই সব দিন এখন আর নেই, কারণ এখনকার বাচ্চাদের মধ্যে বই পড়ার অভ্যেস বা আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বই পোকাদের নিয়ে, যারা বই পড়তে ভীষণ পছন্দ করেন কিন্তু এখন সবার স্ক্রিন টাইম এতটাই বেড়ে গিয়েছে যে এখন আর বাচ্চা বড় কারোর মধ্যে সেই বই পড়ার আগ্রহ বা অভ্যেসটা আর সেভাবে দেখা যায় না, অনেকটাই কমে যাচ্ছে। যেই অভ্যেসটা ছোটদের মধ্যে তৈরি করতে এখন বাবা মায়েরা ভীষণভাবে আগ্রহী, কারণ বই পড়ার অভ্যেসটা কিন্তু ভীষণ ভালো একটা অভ্যেস, আর তার উপকারিতার কথা তো আমরা সকলেই জানি। আর সেই জন্যই নানা রকমের চেষ্টাও কিন্তু বাবা মায়েরা করছেন। আর এই জন্য যেটা করা যায় সেটা হলো, বাচ্চাদের বলছিলাম যে তাদের যে স্ক্রিন টাইমটা সেটা যদি একটু বেঁধে দেওয়া যায়, কিংবা বাচ্চাদের গল্প বলা, অনেকটা গল্প শুনলে কিন্তু বাচ্চাদের মধ্যে একটা আগ্রহ তৈরি হয় সেই গল্পের প্রতি। বাকিটা যদি তারা বই থেকে পড়ে নেয় তাহলেও কিন্তু তাদের মধ্যে বই পড়ার অভ্যেস তৈরি হতে পারে। আসলে একটা সময় ছিল যখন দাদি নানিরা তাদের বাচ্চা সেই নাতি নাতনিদের বই পড়ে বা গল্প বলে শোনাতেন, এখন আর সেই দিনগুলো নেই। কিন্তু বাচ্চাদের মধ্যে সেই অভ্যেসটা কিন্তু আমরা তৈরি করতে পারি। আমরা এই বই পড়া নিয়ে আরো কথা বলবো, তবে এখন শুনব গান। চলুন, পরপর দুটো গান থাকছে আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

উপহার হিসেবে ছোটদের আমরা নানা রকমের জিনিস দিয়ে থাকি। যদি তাদের উপহার হিসেবে বই তাদের হাতে তুলে দেওয়া যায়, তাহলে কি তাদের মধ্যে বই পড়ার অভ্যেসটা তৈরি করা যেতে পারে? শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বই পোকাদের নিয়ে, যাদের এখন আর সেভাবে দেখা যায় না, কিন্তু বই পড়ার অভ্যেস, সেই অভ্যেসটা আমরা আমাদের খুদেদের মধ্যে অবশ্যই তৈরি করতে পারি, তাদের মধ্যে যাতে বই পড়ার অভ্যেস বা আগ্রহ বাড়ে, সেই জন্য নানা রকমের চেষ্টাও কিন্তু বড়রা করে থাকেন। সেখানেই যদি তাদের তাদের পছন্দের যে বিষয় তার উপরে ভিত্তি করে যদি কোনো বই উপহার হিসাবে দেওয়া হয়, তাহলে হয়তো তারা সেই বইগুলোকে উল্টে পাল্টে একটু দেখতে পারে, তারা সেই বইগুলো পড়ারও চেষ্টা করতে পারে। ছোট বাচ্চাদের যদি অনেক ছবি রয়েছে এরকম কালারফুল কোনো বই দেওয়া যায়, তাহলে সেই বইটা কিন্তু তাদের পড়তে ভীষণ ভালো লাগবে। আর বাচ্চাদের সামনে যদি বড়রাও কোনো বই নিয়ে কিংবা ম্যাগাজিন নিয়ে পড়তে বসে, তাহলেও কিন্তু বাচ্চারা দেখে দেখেও, কারণ বাচ্চারা অনেক জিনিসই অনুকরণ করতে ভীষণ পছন্দ করে, সেইভাবে অনুকরণ করেও কিন্তু তাদের মধ্যে এই বই পড়ার অভ্যেস বা আগ্রহটা তৈরি হতে পারে। আমরা আজকে

বই পড়ার অভ্যেস নিয়ে নানা রকমের গল্প আলোচনা করলাম, আর এইভাবেই আড্ডা দিতে দিতে আমাদের আজকের মতো পপকর্ন শেষ করার সময় হয়ে গিয়েছে। দেখা হবে আগামীকাল ঠিকই একই সময়। চলে আসবো আমি অনামিকা, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

তবে পথিক বলা যায়। তবে শুধুমাত্র পথ পেরোলে কিন্তু নয়, বা কতটা পথ পেরিয়েছেন তার উপর কিন্তু নির্ভর করবে না যে আপনাকে পথিক বলা যায় কি যায় না। আমার মনে হয় আরও অনেক ব্যাপার স্যাপার আছে যেগুলো ঘটলে তবে পথিক বলা যায়। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছেডা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে কয়েকজনকে নিয়ে, যাদেরকে দেখে আমার সিরিয়াসলি মনে হয়েছে যে এদেরকে তো পথিক বলাই যায়। তো তাদের সেই সমস্ত গুণ এবং তাদের সেই সমস্ত গল্প আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করব। আর তারপরে যে কথাটা আমার মনে হয়েছে সেই কথাটাও আপনাকে বলবো যে এরপরেই এদেরকে তবে পথিক বলা যায়। তো এই নিয়েই আজকে আমাদের আড্ডাটা জারি থাকবে, কিন্তু সবই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো এখন আপনার সঙ্গে শেয়ার করব আমার এক বন্ধুর কথা। সে কিন্তু একটা অদ্ভুত কাণ্ড করে। কি সেই কাণ্ড বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলা নাই ডট কমে শুনছেন ইচ্ছে ডান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে এরকম কয়েকজনকে নিয়ে, যাদেরকে দেখে আমার মনে হয়েছে যে এদেরকেই পথিক বলা যায়। তো যে কথা বলছিলাম যে আমার এক বন্ধু, তার যখন মন খারাপ হয় সে কিন্তু চুপচাপ বাড়িতে বসে থাকে না, কিংবা অন্য কোনো জায়গায় বিনোদনের উপকরণও খোঁজে না, সে দিব্যি কুলকাল রাস্তায় বেরিয়ে পড়ে। আর রাস্তায় হাঁটতে হাঁটতেই তার নাকি মনটা ভালো হয়ে যায়। আর তার এই কথা, এই ঘটনা দেখার পরে আমার একটা কথাই মনে হয়েছে, হ্যাঁ এরকম যদি আপনার মাইন্ডসেট থাকে তবে আপনাকে পথিক বলা যায়। তো রেডিও বাংলানে ডট কমে আজকে এরকমই কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আমাদের পাড়ায় একজন আছেন, যিনি কিনা বাংলার প্রফেসর, নামটা না হয় নাই বললাম। তিনি কিন্তু একটি কাজ করেন যেটা জানার পরে আমার একটা কথাই মনে হয়েছে, এনাকেও অবভিয়াসলি পথিক বলা যায়। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে আপনার সঙ্গে শেয়ার করছি কয়েকজনের কথা, যাদের জীবনের কথায় জীবনের গল্প শোনার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে যে এদেরকেই অ্যাকচুয়ালি পথিক বলা যায়। যেমন ধরুন এই বাংলার প্রফেসর ভদ্রলোক, তিনি যখনই ছোট্টখাট্ট দু একদিনের ছুটি পান একটা কাজ করেন, তিনি ট্রেনে করে চলে যান এমন একটি স্টেশনে যার নামই শোনেনি কেউ, সেই স্টেশনে একটি দিন কি গোটা দু এক দিন ম্যাক্সিমাম কাটিয়ে চলে আসেন। তিনি বলেন যে এই ছোট্ট ভ্যাকেশনটা নাকি তাকে রিবর্ন করতে সাহায্য করে। আর তার এই গল্প শোনার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে, এনাকেই তো অ্যাকচুয়ালি পথিক বলা যায়। তো রেডিও বাংলা নেট ডট কমে এরকমই কয়েকজনের কথা নিয়ে আজকে আমাদের আড্ডাটা জারি আছে, আর এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও একজনের কথা আপনার সঙ্গে শেয়ার করব। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: what if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
2: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।

0: what if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

এমন কয়েকজনের কথা যাদেরকে দেখে আমার মনে হয়েছে যে এই গুণগুলো থাকলেই তবেই পথিক বলা যায়। তো এখন আপনার সঙ্গে শেয়ার করবো এক ভদ্রমহিলার কথা। সেই ভদ্রমহিলাকেও আমি পার্সোনালি চিনি। ভদ্রমহিলা কিন্তু অতটা ভালো করে হাঁটতে পারেন না, তার দিনের ম্যাক্সিমাম সময়টাই কাটে হুইল চেয়ারে। কিন্তু তাহলে কি হবে, এই হুইল চেয়ারে করেই কিন্তু তিনি গোটা পৃথিবী ঘুরে বেরিয়েছেন। যখনই কোথাও অবকাশ পান চলে যান, আর সেখানেই কাটিয়ে আসেন বেশ কিছুটা মূল্যবান সময়। আর এই করে করেই প্রায় গোটা পৃথিবী ঘুরে ফেলেছেন সেই ভদ্রমহিলা। আর এনাকে দেখেই কিন্তু আমার একটা কথাই মনে হয়, এই গুণটা আপনার মধ্যে থাকলে তবেই আপনাকে পথিক বলা যায়। তো রেডিও বাংলানেট.কমে এই বিষয় নিয়েই আজকে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

এবার আপনার সঙ্গে শেয়ার করব আমার এক দাদার কথা। সে একটা অদ্ভুত কাণ্ড করে, ইনফ্যাক্ট আমাদের আশেপাশে অনেকেই অদ্ভুত অদ্ভুত কাণ্ড করেন, কিন্তু তিনি যে কাণ্ডটি করেন তার জন্য আমার কিন্তু মাঝে মধ্যে ওনাকে হিংসেই হয়। ব্যাপারটা হলো, তিনি পথে নেমে পড়েন, আগে হ্যাঁ রীতিমতন পথে নেমে পড়েন এবং উদ্দেশ্যহীনভাবে হাঁটতে থাকেন। পায়ে হেঁটে মাইলের পর মাইল, কিলোমিটারের পর কিলোমিটার তিনি চলতে থাকেন। কোনো উদ্দেশ্য নেই কিন্তু, শুধুমাত্র পথ চলাটাই তার জীবনের তখন লক্ষ্য হয়ে ওঠে। আর এরকম কয়েকটা দিন মাঝে মধ্যেই তিনি করে থাকেন। আর তার এই গুণটা দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে, একেই পথিক বলা যায়। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে নানার আড্ডার আসর জারি ছিল এরকমই কয়েকজন ভদ্রলোক ভদ্রমহিলাকে নিয়ে, যাদের মধ্যে কিছু

গুণ আছে, যেই গুণগুলো আপনার থাকলে তবেই হয়তো আপনাকে পথিক বলা যায়। তো সেরকমই কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, তাদের গুণগুলোর কথাও আপনার সঙ্গে শেয়ার করলাম। ঠিক কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

রেডিও বাংলানিউজ ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মধ্যে এক ঘন্টার আড্ডায় আমি হাজির হয়েছি এবং যেটা বলার সেটা হচ্ছে প্রত্যেক দিনের আড্ডাটা যেমন আমাদের কথা দিয়ে শুরু হয় বা আড্ডা দিয়ে শুরু হয় ঠিক সেইরকমই আমাদের মাঝে মাঝে গানও থাকলে বেশ ভালো লাগে। তাই জন্য অবশ্যই বলবো যে গান শুনবো, গান শুনতে শুনতে মন ভালো করার বেশ কিছু কথা তো বলবই, কিন্তু আজকে একটা ইন্টারেস্টিং জায়গায় নিয়ে যাবো আপনাকে, যেখানে গেলে আপনার মন ভালো হবে, আপনি সুরেলা গানও শুনতে পারবেন।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
5: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
6: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

পরপর গানগুলো শোনার পর ফিরলাম আড্ডায়, এবং এই আড্ডায় আজকে বলছিলাম না আপনাকে নিয়ে যাব সেই সুরের দেশে। হ্যাঁ, সুরের দেশে হয়তো নিয়ে যেতে পারবো না, কিন্তু সুরেলা গ্রামে নিয়ে যাব। আমাদের ভারতবর্ষে অনেক কিছুই আছে যে জিনিসগুলো আমরা বুঝতে পারি না, কখনো দেশে থেকে বুঝতে পারি না, আবার কখনো দেশের বাইরে থেকেও বুঝতে পারি না, কিন্তু যার চিনে নেওয়ার চোখ তারা কিন্তু ঠিক জহুরির মতো চিনে নেয়। ঠিক সেই রকমই ভারতবর্ষের এমন একটা জায়গা মেঘালয়, সেই মেঘালয়ের রাজধানী শিলং, সেই শিলংয়ে রয়েছে একটি গ্রাম যার নাম হুইসলিং ভিলেজ, অর্থাৎ সুরেলা গ্রাম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

রেডিও বাংলা নিয়ে ডট কমে আমরা তো গান শোনাই, গল্প করি, গল্পের ফাঁকে ফাঁকে আড্ডাও দিই। আচ্ছা, এই যে আমি যে কথাগুলো বলছি, যেখানে শব্দগুলো ব্যবহার করছি, সেই শব্দগুলো যদি ব্যবহার না করে আমি কোনো গান গেয়ে গিয়ে বোঝাই বা একটা সুর করে করে বোঝাই, আপনি কি আমার মনের কথাটা বুঝতে পারবেন? আশা করি পারবেন না। কিন্তু এই যে গ্রামটার কথা বলছিলাম, কংথন গ্রাম, যে কংথন গ্রাম আমরা মোটামুটি সবাই জানি, যারা একটু ট্রাভেল নিয়ে ঘাটাঘাটি করি বা একটু আমাদের ঘোরার নেশা আছে, ঘোরার খবরগুলো জানি। এই যে শিলংয়ের গ্রামটা, সেই গ্রামে একে অপরকে সবাই হুইসলিং করে ডাকে, অর্থাৎ শিশ দিয়ে ডাকে। কেন ডাকে এই শিশ দিয়ে? তার পিছনে একটা ছোট মিষ্টি কারণ আছে, সেই কারণটা অবশ্যই আপনার সাথে শেয়ার করব। কিন্তু তার আগে অবশ্যই বলবো, কয়েকটা গানের মধ্যে আমাদের ফিরে যেতে হবে। একটা ছোট গানের ব্রেক নিচ্ছি, ফিরছি। আর শুনছেন রেডিও বাংলা নিয়ে ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমাদের যখন ঘুম আসতো না ছোটবেলায়, তখন কিন্তু আমরা ঘুম পাড়ানির গান শুনতাম। এখনো অবশ্য ফোনের মধ্যে আমরা অনেক সময় স্লিপিং মিউজিক দিয়ে ঘুমিয়ে থাকি, অনেক সময় মাথা যখন কাজ করে না ব্যস্ততার লাইফে। আমার মনে আছে আমার বন্ধুকেও কিন্তু ওই ঘুম পাড়ানির গান শুনেও কিন্তু এখনো ওকে ঘুম পাড়ানো হয়, যেটা প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রেই হয়। সেই সুরেলা গ্রামেও কিন্তু ঘুম পাড়ানি গানটাই তার পরিচয় হয়ে যায়। মানে ধরুন একটা সন্তান জন্ম নিল, তার মা তাকে ঘুম পাড়ানির গান দিয়ে রোজ ঘুমাতে মানে ঘুম পাড়াচ্ছে, এবং যে সুরটা সেই সুরটা কিন্তু পার্টিকিউলার শুধুমাত্র ওই সন্তানটার জন্যই কিন্তু তৈরি, তাই না? মানে অন্য কোনো সুরের সাথে কিন্তু ওই সন্তানের যে ঘুম পাড়ানি গানের সুর সেটা কিন্তু মিল হবে না, একদম আলাদাভাবে থাকবে, এবং সেই সুর অনুযায়ী কিন্তু তার ডাকনাম দেওয়া হয়, আর সেই ডাকনামেই কিন্তু গ্রামবাসীরা তাদেরকে ডাকেন। কি অদ্ভুত না? কি অদ্ভুত! এবং তার সাথে সাথে কতটা সুন্দর গানের মতো সুন্দর।

0: শরৎ মেঘে নতুন আলো, কাশ ফুলেতে রং মাখালো, ছুটির মেজাজ মন মাতালো, বছর ঘুরে পুজো এলো
1: এলো এলো এলো এলো এলো।
0: শরৎ মেঘে নতুন আলো, কাশ ফুলেতে রং মাখালো, ছুটির মেজাজ মন।

নাম ঠিকই, আমাদের মনে হয় ভারতবর্ষের যদি মানচিত্র দেখি জলজল করবে, কারণ এই গ্রামটির শুধুমাত্র এই সৌন্দর্য নয়, এই গ্রামটির মধ্যে রয়েছে অসাধারণ একটা মনোরম পরিবেশ এবং মনোরম চিত্র, যে এখানে গেলে আপনার মনটা ভালো হয়ে যেতে বাধ্য। তার সাথে সাথে অরণ্যে যারা ঢুকতে চান, বুঁদ হতে চান, তাদের জন্য এই যে বিশ্বের পর্যটন মানচিত্রের মধ্যে যে বললাম এই গ্রামটা উজ্জ্বল করছে, সেখানে আপনি কিন্তু ঘুরতে যেতে পারেন। এবং তার সাথে সাথে ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের থেকে কিন্তু সেরা পর্যটন গ্রামের জন্য মনোনয়ন পেয়েছে এই কংখং গ্রাম। রেডিও বাংলানে ডট কমে আমার মনে হলো এই সুরেলা আড্ডায় যদি একটা সুরেলা গ্রাম নিয়ে কথা বলা যায় কেমন হয়। বেশ ভালো লাগলো আমার আড্ডা দিয়ে, আপনার কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবেন না, এবং তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobanglane.com।

সুর তুলে পিয়ানোতে হে মনের কথা সাজালাম, কিছু পথ কিছু রাত পেরিয়ে আবার আমি তোমাদের কাছেই এলাম।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো সোম থেকে শুক্র এভাবেই আমাদের আড্ডাটা এগিয়ে চলে, আর সেভাবেই আজও সেইভাবেই এগিয়ে চলবে। তো আজকের এই আড্ডায় আমাদের আজকের বিষয় গান, গান নিয়ে আড্ডা হোক। একদিকে যেমন আমরা গান শুনব প্রচুর, আর তার পাশাপাশি আজকে সেই গানের কথা নিয়ে আমাদের আড্ডাটা জমে উঠবে। গান আমাদের কাছে এমন একটা ইন্সপিরেশন যেখানে কিন্তু আমরা কঠিন কোনো মুহূর্তের মধ্যে, কোনো কোনো সময়ের মধ্যে আমরা যখন যাই, তখন কিন্তু গান আমাদের কাছে একটা অক্সিজেন। আর গান হয়তো অনেকেই আমরা হয়তো সুরে গাইতে পারি না, কিন্তু এই সুরে না গাইলেও মনে মনে যদি আমরা কখনো গুনগুন করি, সেটাও কিন্তু ভেতর থেকে একটা রিলিফ পাওয়া যায়। আর সেই জন্যই গান ভালোবেসে গান, নিজের মতো করে যদি সেই গান আপনি মনে মনেও গাইতে পারেন, তাহলে কিন্তু সেই গান আপনাকে ভালো রাখতে সাহায্য করবে। আজকের এই আড্ডা সেই কথা নিয়ে। তাই কোথাও যাবেন না, জুড়ে থাকুন, কয়েকটা গানের পর চটপট ফিরে আসছি, বলবো আজকের এই গান ভালোবেসে গান আরও কিছু কথা। এখন হ্যাঁ, গান।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা গান ভালোবেসে গান নিয়ে। তো সত্যিই কিছু কিছু গান এমন থাকে যে গানের মধ্যে আমাদের এমন একটা ইন্সপিরেশন তৈরি হয় যেখান থেকে আমরা খুব সহজেই কঠিন মুহূর্তকে সরিয়ে দিয়ে নতুনভাবে বাঁচতে ভালোবাসি। এমনও তো হচ্ছে মিউজিক থেরাপি, কিশোর কুমারের কিছু গান যে গানের মাধ্যমে কিন্তু মিউজিক থেরাপির মাধ্যমে ভালো হয়ে উঠছে মানুষ, অবলম্বন কিশোর কুমারের গান। তো বুঝতেই পারছেন গান কিন্তু আমাদের, যদি আপনি দিনের প্রথমেই মানে শুরুতে ভোরবেলার দিকে যখন যত তাড়াতাড়ি আপনি ঘুম থেকে উঠতে পারবেন, সেই ওঠার পর যদি আপনি কোনো একটা গান বা বেশ কয়েকটা গান মিলে যদি আপনি একটা সুন্দর মুহূর্ত কাটান, আপনি দেখবেন সেদিনের সেই পুরো জার্নিটা আপনার কাছে কিন্তু একদম অন্যরকম একটা জার্নি মনে হবে। এবং যদি কোনো কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে আপনি তখন যান, তাহলে তো আরও বেশি করে বুঝতে পারবেন যে গান কতটা গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন জীবনে। এবং সেই গান যদি আপনি শুরুতেই পথ চলার শুরুতেই সবার ফার্স্ট উঠেই আপনার এখন প্রত্যেকের কাছেই মোবাইল আছে, সেই মোবাইলের মাধ্যমে ইউটিউব থেকে বা আপনি ব্লুটুথ স্পিকারের মাধ্যমে খুব কম মৃদু সাউন্ডে আপনি খুব সুন্দর করে কিন্তু সেই মুহূর্তটা উপভোগ করুন। এবং আপনি ওই সময় একটা জিনিস ভাবুন যে পৃথিবীর ওই সময়টায় যেন কেউ আপনার সঙ্গে নেই, শুধু সেই গায়ক বা গায়িকা আর আপনি। আপনি দেখুন, অবশ্যই আপনার ক্ষেত্রে কিন্তু একটা স্পেশাল ব্যাপার হবে এবং ইচ্ছে করবে প্রতিদিন এইভাবেই গানকে সঙ্গী করেন। আমাদের যেমন বন্ধু বই, সেই বই যেমন আমাদের ধোঁকা দেয় না, সেরকমই গানও কিন্তু তাই, গানও কিন্তু ধোঁকা দেয় না। সঙ্গে থাকুন আবারও ফিরবো আজকের এই স্পেশাল একটা গান ভালোবেসে গান নিয়ে, তারপর ফিরে এসে আরও কিছু কথা বলছি, জুড়ে থাকুন।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট .com, আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে, আর এটা চলছে গান ভালোবেসে গান। একটা গানের মধ্যে শুধু যে কথা তা তো নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে সুর, আর সেই সুর কিন্তু আপনাকে আপনার দুঃখের মুহূর্তটাকে ভুলিয়ে আনন্দের সুর বপন করে দেবে আপনার মনের মধ্যে, আর এটাই হবে আপনার আগামীর পথ চলার সবথেকে ভালো একটা কার্যকরী ইন্সপিরেশন। আমরা প্রত্যেকেই ভাবি যে এখন এই যে ব্যস্ততম সময়ের মধ্যে দিয়ে কীভাবে সময় বার করব, কারণ প্রতি মুহূর্তেই আমরা ছুটছি, কাজ যেন শেষ হচ্ছে না, কোনোভাবেই একটুখানি সময় আমরা বার করতে পারছি না নিজেদের জন্য। প্রথমত নিজেদের জন্য সময়টা বার করতে হবে, তারপর তো গান। আপনাকে এমন একটা সময়ে সারা দিনের মধ্যে ভেবে নিতে হবে যে সময়টায় আপনার শুধু নিজেকে নিয়ে, নিজেকে ভালো রাখার একটা সময়, এটা কিন্তু আপনাকে বার করতেই হবে। যদি আপনি আগামী দিনে বা প্রতিটি দিন, আগামী দিনের প্রতিটি দিন আপনি খুব স্বচ্ছন্দে আনন্দে কাটাতে চান, তাহলে কিন্তু নিজের জন্য সময় দিতে হবে প্রথমে, তারপর বাকিদের। তো আমরা যদি দিনের কোনো একটা সময়, সে আপনি যেভাবেই হোক, হয়তো আজকের আড্ডা গান নিয়ে হচ্ছে তাই, যোগা করেও কিন্তু আপনি নিজেকে ভালো রাখতে পারেন, নিজের মতো কিছুটা সময় আপনি মেডিটেশন করতে পারেন, আপনি খুব সুন্দর করে হয়তো ছবি আঁকেন বা গান গান বা কবিতা বলেন বা নাটক করেন, এই নিজের জন্য সময়টাকে রাখতে হবে। আধ ঘন্টা হোক, এক ঘন্টা হোক, দশ মিনিট হোক, পনেরো মিনিট হোক, রাখতে হবে নিজের জন্য সময়। আর সেখানে এক কলি দু কলি হোক, গানের বা সুর মেলানো একটা কিছু ব্যাপার রাখবেন, দেখবেন নিজেকে অনেকটা বেশি ফ্রেশ লাগবে এবং হালকা লাগবে। সঙ্গে থাকুন, আবারও ফিরব গান ভালোবেসে গানের আড্ডা নিয়ে। আমি সৌভিক।

তো আড্ডা চলছে গান মুসাফিরে, আজকে গান ভালোবেসে গান নিয়ে। তো জীবনে আমি একটা কথা প্রথম থেকে প্রায়ই বলি যে কোনো কিছুর আশা করাটা ঠিক নয়, এক্সপেকটেশন না রাখা মুহূর্তগুলো অনেক কিছু আপনাকে ফিরিয়ে দেবে, আবার এক্সপেক্ট করা মুহূর্তগুলো আপনার থেকে অনেক কিছু কেড়ে নিতে পারে। তাই ভাবতে হবে জীবনের প্রতিটা পদক্ষেপে আপনি একা, কেউ আপনার সঙ্গে নেই, তাহলেই দেখবেন জীবনের সব কঠিন মুহূর্ত আপনি এক তুড়িতেই পার করে দিতে পারছেন। এবার গানের কথা বলতে গেলে একটা কথা আমার মনে পড়ে যায়, এই যে গান এমন একটা সুর, ভাবুন যে সুরটা ধরুন পুজোর সময়, এই যে মহালয়ার একটা সুর, একটা অদ্ভুত একটা ওই মুহূর্তটা আপনাকে পুরো একদম অদ্ভুত একটা ঘুরে নিয়ে চলে যায়, এবং ওই ব্যাপারটা শুনলেই, ওই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ওই যে ব্যাপারটা শুনলেই আপনার কিন্তু মনে হয় যেন পুজো এসে গেছে, যেন পুজোর মধ্যে আছেন। এইখানেই কিন্তু একটা ভালো লাগা, এই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ওই যে ব্যাপারটা, সেটা যদি আপনি দিনের যে কোনো সময়ে শুনতে পারেন তাহলেই মনে হবে যেন মা আসছেন। দেখবেন মনটা কতটা চেঞ্জ হয়ে যায়। এইখানেই বলে গান বা সুর বা ওই যে মহালয়ার পর্বটা। তবে কারো কারো মতে একটা জিনিস আছে নিশ্চয়ই, যে দূর মহালয়াটা ওই পুজোর আগে 7 দিন আগে বা 15 দিন আগে ওটা শুনতেই বেশি ভালো লাগে, এই আগে থেকে কি হঠাৎ মাঝে মধ্যে শুনবো, কিন্তু তার মধ্যেও একটা অদ্ভুত ভালো লাগা থাকে। যখন আপনার খুব মন খারাপ হবে খুব, তখন এই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের এইটা মাঝে মাঝে চালাবেন। এই গানের যে মাঝে মুহূর্তগুলো আপনাকে সত্যিই মনে করিয়ে দেবে আপনি একা নয়, উৎসব আসছে একদম কাছে, মা আপনাকে আজকে সত্যিই মনে করিয়ে দেবে আপনি একা নয়, উৎসব আসছে একদম কাছে,

একটা ক্ষমতা, একটা শোনার যে একটা ক্ষমতা, সেটা কিন্তু ক্রমশ কমতে থাকছে যখন আপনি লাউড স্পিকারে, যখন এই কানের হেডফোনে ওইটাকে জোরে চালিয়ে শুনছেন। কানের যে স্বাভাবিক ব্যাপারগুলো, সেগুলো কিন্তু ক্রমশ দিন বা দিন কমতে থাকছে। মাথায় রাখবেন এই ব্যাপারটাকে, অবশ্যই মাথায় রাখবেন। গান ভালোবেসে শোনার সময়েও আপনাকে একটা জিনিস মাথায় রাখতেই হবে, আপনি ব্লুটুথ স্পিকারে শুনুন কিংবা আপনি মোবাইলটাকে দূরে রেখে স্পিকারটাকে এ করে তাতেও শুনতে পারেন, কিন্তু পারবেন যতটা চেষ্টা করুন কমানোর ওই হেডফোন ইউজ করার। আমাদের আড্ডা জারি থাকবে, আবারও ফিরবো, সঙ্গে থাকুন।

ব্যাক টু ব্যাক ফিরে এলাম আবারও আজকের এই স্পেশাল আড্ডা গান ভালোবাসার গান। দেখবেন অনেক জায়গায়, বিদেশে তো এই ব্যাপারটা আছেই এবং দেশে বিদেশে বিভিন্ন জায়গায় এই যে পাড়ায় পাড়ায় বা কোনো একটা সুন্দর জায়গায় অনেক মানুষের জমায়েত, সেখানে গান গাইছেন মানুষ, পাশে থাকবেন, এড়িয়ে যাবেন না, কারণ সে কিন্তু আপনাকে শোনানোর জন্যই গানটা গাইছে। হ্যাঁ, হয়তো তার কিছু অর্থের ব্যাপারটাও মিটছে, কিন্তু প্রকৃত যদি ব্যাপারটা ভাবা যায় তাহলে কিন্তু আপনাকে সে ভালো রাখার চেষ্টা করছে প্রতি মুহূর্তে। অবশ্যই এড়িয়ে যাবেন না, একটু শুনবেন, তাদের পাশে দাঁড়াবেন। কিংবা ধরুন এমন অনেক জায়গায় আছে, যেমন ট্রেনে বা বাসে অনেকে গান গান, দেখবেন হয়তো এমন অসাধারণ গানও অনেকে গান যেটা হয়তো ভাবনারও বাইরে, পাশে থাকবেন। radiobanglanet.com-এর পক্ষ থেকে সেই সব যারা প্রতিদিন লড়াই করছেন বাসে, ট্রামে কিংবা রোড শো এর মাধ্যমে, তাদের সকলকে radiobanglanet.com-এর পক্ষ থেকে কুর্নিশ জানাচ্ছি, কারণ তাদের এই লড়াই অনেক মানুষকে ভালো রাখছেন। আর এই গান ভালোবেসে গান, আর সত্যি যেভাবে আপনারা ভালোবেসে গাইছেন আমাদেরকেও আপনারা ভালো রাখছেন, তাই তাদের জন্য আমাদের আবারও শুভেচ্ছা। এবং আরও আরও বেশি করে গান শোনা হোক, গান গাওয়া হোক, কোনো আসরে নিজের মতো করেই দুকুলি গান গাইবেন, সুর নাও ঠিক হতে পারে, ঠিক আছে, আপনি তার প্রকৃত গান নিয়ে চর্চা করেন না, কিন্তু তবুও মনের আনন্দ দিতে গানকে বেছে নিন, সঙ্গী করুন। কথা দিলাম সে কিন্তু আপনাকে কখনো ধোঁকা দেবে না, বরং আপনাকে নতুন করে বাঁচতে শেখাবে। করোনার সময় প্রচুর এরকম যারা নতুন করে নিজেদের মেলে ধরেছেন, এটা যেমন একটা দিক, ঠিক সেরকম অনেকের কাছে অনেক রকম কথা উঠেছে যে এরা জানে না, কিছু নয়, তবুও কেন করছে। কিন্তু আজকে সেই সুপ্ত ভালো লাগাটুকু এখন সে চর্চায় গায়ক হয়ে উঠেছে, এটা একটা নতুন দিক কিনা? অবশ্যই দিক। আজ হয়তো আপনি ভালো গাইতে পারছেন না, কিন্তু আপনার এই গান গাওয়ার প্রথম নেশাটা, ভালো লাগাটা হয়তো আগামী দিনে আপনাকে শিল্পীও করে তুলতে পারে, গায়ক কিংবা গায়িকা। ভালো থাকুন, দেখা হবে। আরে ভাবি, শুনতে থাকুন আবারও radiobanglanet.com, প্রতিদিন 24/7 দেখা হচ্ছে আগামীকাল। টাটা।

এখন সত্যি আমাদের গল্পগুলো হারিয়ে যাচ্ছে। একটা সময় একান্নবর্তী পরিবারের নিত্যদিন কত গপ্প, কত আড্ডা, আনন্দ মিলে মিশে থাকতো। মানে আনন্দরা গপ্পরাও একে অপরের সঙ্গে মিলে মিশে থাকতো মানুষের পাশাপাশি। এখন বেশিরভাগই নিউক্লিয়ার ফ্যামিলি, কিংবা কর্মসূত্রে হোক বা পড়াশোনার ক্ষেত্রে হোক, দেশের বাইরে সবাই থাকে। উঠোনে বসে আড্ডারা আজও ভীষণ মিস করে সেই মানুষগুলোকে, অপেক্ষা করে থাকে সেই মানুষগুলোর ফিরে আসার, এক হওয়ার। এরকম গল্প নিয়ে প্রচুর আড্ডা হবে। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা .com-এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম তিনটে গানের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ, আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট ফলো করতে কিন্তু ভুলবেন না। জানি দেখা হবে, কিন্তু কবে বলুন তো? কত মানুষ ফেরার অপেক্ষা করে নিজের মানুষের জন্য। একসঙ্গে জোট বেঁধে থাকার মধ্যে সত্যি একটা আলাদা মাহাত্ম্য আছে। তবে হ্যাঁ, কর্মসূত্রে হোক কিংবা পড়াশোনার জন্য দূরদেশে পাড়ি দিতেই হয়, তারাও কিন্তু বছরের একটা নির্দিষ্ট সময়ে একত্রে হয়, একসাথে হয়, তার পরিবারের কাছে, প্রিয় মানুষজনের কাছে ফিরে আসে। বাঙালির সবচেয়ে বড় উৎসব আসছে তো দুর্গাপুজো। আপনি ফিরছেন তো নিজের দেশে, পরিবারের কাছে? জানান না কী প্ল্যান আপনার, বা আপনার যখন পরিবারের সঙ্গে আপনি একত্রে হন কী করেন, কতটা মজা করেন, কতটা ভালো মুহূর্ত শেয়ার করেন, সবটাই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বেল করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। কথা হচ্ছিল একান্নবর্তী পরিবার নিয়ে। একান্নবর্তী পরিবার কিংবা যৌথ পরিবারের বাড়ির একটা সত্যি আলাদা স্বাদ আছে। আমার এক বন্ধুর পরিবারে আমার নিয়মিত যাতায়াত ছিল। যখনই দেখলাম ওদের পরিবারটা ভাগ হয়ে গেল, মানে হাড়িটা আলাদা হয়ে গেল, খাবারের স্বাদটা যেন দ্বিগুণ কমে গেল। মানে মানে একসাথে খাবার যখন খেতাম তখন যে স্বাদটা, যে আনন্দটা, সেটা যেন একটু কমে গেল। এটা হয়, এটা হয়তো আমার মনের ভুল হতে পারে, বা হয়তো জানি না এটা নিয়ে আপনি কী বলবেন, একটা কনফিউশন থাকতেই পারে, বা এটা হয়তো মনের ভেতরের একটা খারাপ লাগা, বা আসলে কোনো কিছু দেখতেও বাইরে থেকে ভীষণ ভালো লাগে। যাই হোক, আপনারা যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে, ভালো খারাপ সবটাই আমাকে জানান, আমি তো আপনার সবথেকে কাছের বন্ধু। আপনার যদি মনের কোনো কথা থাকে, পরিবারের কোনো কথা থাকে যেটা ভীষণ গোপন বা ভীষণ কষ্টের বা ভীষণ আনন্দের, সবটা আমাকে মন খুলে শেয়ার করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে +447503965712। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বিরং, শুধুমাত্র রেডিও বাংলা .com এ। মন যখন নিরুদ্ধ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমার।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ।

ভীষণ দরকার। আমি ছোট থেকে যৌথ পরিবারে বেড়ে উঠেছি, হ্যাঁ মানে ছোটবেলা থেকেই জয়েন্ট ফ্যামিলিতে মানুষ, জীবনটা সত্যি অন্যরকমভাবে গড়ে উঠেছে। মানে আমি দেখেছি বিপদে আপদে পরিবারের সকল মানুষকে আমি পাশে পেয়েছি, এটা সত্যি একটা ব্লেসিংস। মানে লোক বলের তো একটা অদ্ভুত ক্ষমতা আছে, দারুণ একটা ব্যাপার আছে, মানে সে একাকিত্বটা খানিকটা ঘুচিয়ে দেয়। এরকম একসঙ্গে মিলে থাকার, মানে একসঙ্গে জোট বেঁধে থাকার মধ্যে সত্যি একটা আলাদা মাধুর্য আছে। ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম না, একটা লাঠি থাকলে সহজে ভেঙে যায়, কিন্তু অনেক লাঠি একসাথে থাকলে সেটা কিন্তু সহজে ভাঙে না। সেরকমই যৌথ পরিবার অনেকটা সেরকমই। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও দুটো গানের পর, কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নির্দেশ।

ফিরে এলাম দুটো গানের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কমে। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। একান্ন ভর্তি, এই একান্ন শব্দের অর্থ হলো এক অন্য, মানে এই একই অন্য যখন সকলে একসাথে ভালোবেসে ভাগ করে খায়, সেই তৃপ্তিটা, সেই স্বাদটা ভীষণ জোরালো হয়, মানে ভীষণ তৃপ্তির হয়। ভালোবাসারা যেন মিলেমিশে এক হয়ে থাকে। আমি বলছিলাম না সেই আমার বন্ধুর বাড়ির কথা, যখনই দেখলাম সংসারটা ভাগ হলো, হাঁড়িটা আলাদা হলো, মানে খাবারের স্বাদটা যেন একটু কমে গেছিল। মানে সেটা হয়তো আমার মনে হওয়া হতে পারে, বা আপনারও এরকম কোনো এক্সপিরিয়েন্স হলে অবশ্যই আমাকে জানান, হোয়াটসঅ্যাপ করে জানাবেন। এবং আজকে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ও হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বলে দিই, +447503965712। এই একান্নবর্তী পরিবার এবং সকলে মিলেমিশে একসাথে থাকার এটা তো ভীষণ গভীর একটা অনুভূতি, ভীষণ যেন আবেগপ্রবণ হয়ে হারিয়ে যাই। মানে অনেক ফ্যামিলির মানুষকে দেখেছি এরকম দূরে চলে গেছে কিংবা আলাদা হয়ে যাচ্ছে, অনেক পরিবারের সংসারে ভাঙন ধরছে, বা এরকম প্রচুর কিছু আছে। কিন্তু আমি অবশ্যই বলবো, জুড়ে থাকুন, ভালো থাকুন, একসাথে থাকুন, সকলের পাশে থাকুন, কারণ ভালোবাসার মানুষ এবং পরিবারের মানুষ একসঙ্গে জোট বেঁধে থাকার মজাই কিন্তু আলাদা। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কমে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কাল আবার আসবো।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: আর

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে সুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

তবে পথিক বলা যায়। তবে শুধুমাত্র পথ পেরোলে কিন্তু নয়, বা কতটা পথ পেরিয়েছেন তার উপর কিন্তু নির্ভর করবে না যে আপনাকে পথিক বলা যায় কি যায় না। আমার মনে হয় আরও অনেক ব্যাপার স্যাপার আছে যেগুলো ঘটলে তবে পথিক বলা যায়। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছেটা নামে গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে কয়েকজনকে নিয়ে, যাদেরকে দেখে আমার সিরিয়াসলি মনে হয়েছে যে এদেরকে তো পথিক বলাই যায়। তো তাদের সেই সমস্ত গুণ এবং তাদের সেই সমস্ত গল্প আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করব। আর তারপরে যে কথাটা আমার মনে হয়েছে সেই কথাটাও আপনাকে বলবো যে এরপরেই এদেরকে তবে পথিক বলা যায়। তো এই নিয়েই আজকে আমাদের আড্ডাটা জারি থাকবে, কিন্তু সবই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো এখন আপনার সঙ্গে শেয়ার করব আমার এক বন্ধুর কথা। সে কিন্তু একটা অদ্ভুত কাণ্ড করে। কি সেই কাণ্ড বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলা নাই .com-এ শুনছেন ইচ্ছেটা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে এরকম কয়েকজনকে নিয়ে, যাদেরকে দেখে আমার মনে হয়েছে যে এদেরকেই পথিক বলা যায়। তো যে কথা বলছিলাম যে আমার এক বন্ধু, তার যখন মন খারাপ হয় সে কিন্তু চুপচাপ বাড়িতে বসে থাকে না, কিংবা অন্য কোনো জায়গায় বিনোদনের উপকরণও খোঁজে না। সে দিব্যি কুলকাল রাস্তায় বেরিয়ে পড়ে, আর রাস্তায় হাঁটতে হাঁটতেই তার নাকি মনটা ভালো হয়ে যায়। আর তার এই কথা, এই ঘটনা দেখার পরে আমার একটা কথাই মনে হয়েছে, হ্যাঁ এরকম যদি আপনার মাইন্ডসেট থাকে তবে আপনাকে পথিক বলা যায়। তো রেডিও বাংলা নাই .com-এ আজকে এরকমই কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট .com।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আমাদের পাড়ায় একজন আছেন, যিনি কিনা বাংলার প্রফেসর, নামটা না হয় নাই বললাম। তিনি কিন্তু একটি কাজ করেন, যেটা জানার পরে আমার একটা কথাই মনে হয়েছে, এনাকেও অবভিয়াসলি পথিক বলা যায়। তো রেডিও বাংলানের ডট কমে শুনছেন ইচ্ছে না নামে গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে আপনার সঙ্গে শেয়ার করছি কয়েকজনের কথা, যাদের জীবনের কথা, জীবনের গল্প শোনার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে যে এদেরকেই অ্যাকচুয়ালি পথিক বলা যায়। যেমন ধরুন এই বাংলার প্রফেসর ভদ্রলোক, তিনি যখনই ছোট্টখাট্ট দু একদিনের ছুটি পান একটা কাজ করেন। তিনি ট্রেনে করে চলে যান এমন একটি স্টেশনে যার নামই শোনেনি কেউ। সেই স্টেশনে একটি দিন কি গোটা দুয়েক দিন ম্যাক্সিমাম কাটিয়ে চলে আসেন। তিনি বলেন যে এই ছোট্ট ভ্যাকেশনটা নাকি তাকে রিবর্ন করতে সাহায্য করে। আর তার এই গল্প শোনার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে, এনাকেই তো অ্যাকচুয়ালি পথিক বলা যায়। তো রেডিও বাংলানেট ডট কমে এরকমই কয়েকজনের কথা নিয়ে আজকে আমাদের আড্ডাটা জারি আছে, আর এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্ত এরকমই আরও একজনের কথা আপনার সঙ্গে শেয়ার করব। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান।

এমন কয়েকজনের কথা যাদেরকে দেখে আমার মনে হয়েছে যে এই গুণগুলো থাকলেই তবেই পথিক বলা যায়। তো এখন আপনার সঙ্গে শেয়ার করবো এক ভদ্রমহিলার কথা। সেই ভদ্রমহিলাকেও আমি পার্সোনালি চিনি। ভদ্রমহিলা কিন্তু অতটা ভালো করে হাঁটতে পারেন না, তার দিনের ম্যাক্সিমাম সময়টাই কাটে হুইল চেয়ারে। কিন্তু তাহলে কি হবে, এই হুইল চেয়ারে করেই কিন্তু তিনি গোটা পৃথিবী ঘুরে বেরিয়েছেন। যখনই কোথাও অবকাশ পান চলে যান, আর সেখানেই কাটিয়ে আসেন বেশ কিছুটা মূল্যবান সময়। আর এই করে করেই প্রায় গোটা পৃথিবী ঘুরে ফেলেছেন সেই ভদ্রমহিলা। আর এনাকে দেখেই কিন্তু আমার একটা কথাই মনে হয়, এই গুণটা আপনার মধ্যে থাকলে তবেই আপনাকে পথিক বলা যায়। তো রেডিও বাংলানেট.কমে এই বিষয় নিয়েই আজকে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

এবার আপনার সঙ্গে শেয়ার করব আমার এক দাদার কথা। সে একটা অদ্ভুত কাণ্ড করে, ইনফ্যাক্ট আমাদের আশেপাশে অনেকেই অদ্ভুত অদ্ভুত কাণ্ড করেন, কিন্তু তিনি যে কাণ্ডটি করেন তার জন্য আমার কিন্তু মাঝে মধ্যে ওনাকে হিংসেই হয়। ব্যাপারটা হলো তিনি পথে নেমে পড়েন, আগে হ্যাঁ রীতিমতন পথে নেমে পড়েন এবং উদ্দেশ্যহীনভাবে হাঁটতে থাকেন। পায়ে হেঁটে মাইলের পর মাইল, কিলোমিটারের পর কিলোমিটার তিনি চলতে থাকেন। কোনো উদ্দেশ্য নেই কিন্তু, শুধুমাত্র পথ চলাটাই তার জীবনের তখন লক্ষ্য হয়ে ওঠে। আর এরকম কয়েকটা দিন মাঝে মধ্যেই তিনি করে থাকেন। আর তার এই গুণটা দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে, একেই পথিক বলা যায়। তরুণীও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে নানা আড্ডার আসর জারি ছিল এরকমই কয়েকজন ভদ্রলোক ভদ্রমহিলাকে নিয়ে, যাদের মধ্যে কিছু গুণ আছে, যেই গুণগুলো আপনার থাকলে তবেই হয়তো আপনাকে পথিক বলা যায়। তো সেরকমই কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, তাদের গুণগুলোর কথাও আপনার সঙ্গে শেয়ার করলাম। ঠিক কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে নানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

radiobanglani.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মধ্যে এক ঘন্টার আড্ডায় আমি হাজির হয়েছি এবং যেটা বলার সেটা হচ্ছে প্রত্যেক দিনের আড্ডাটা যেমন আমাদের কথা দিয়ে শুরু হয় বা আড্ডা দিয়ে শুরু হয় ঠিক সেইরকমই আমাদের মাঝে মাঝে গানও থাকলে বেশ ভালো লাগে। তাই জন্য অবশ্যই বলবো যে গান শুনবো, গান শুনতে শুনতে মন ভালো করার বেশ কিছু কথা তো বলবই, কিন্তু আজকে একটা ইন্টারেস্টিং জায়গায় নিয়ে যাবো আপনাকে, যেখানে গেলে আপনার মন ভালো হবে, আপনি সুরেলা গানও শুনতে পারবেন।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
5: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

পরপর গানগুলো শোনার পর ফিরলাম আড্ডায়, এবং এই আড্ডায় আজকে বলছিলাম না আপনাকে নিয়ে যাব সেই সুরের দেশে। হ্যাঁ, সুরের দেশে হয়তো নিয়ে যেতে পারবো না, কিন্তু সুরেলা গ্রামে নিয়ে যাব। আমাদের ভারতবর্ষে অনেক কিছুই আছে যে জিনিসগুলো আমরা বুঝতে পারি না, কখনো দেশে থেকে বুঝতে পারি না, আবার কখনো দেশের বাইরে থেকেও বুঝতে পারি না, কিন্তু যার চিনে নেওয়ার চোখ তারা কিন্তু ঠিক জহুরির মতো চিনে নেয়। ঠিক সেই রকমই ভারতবর্ষের এমন একটা জায়গা মেঘালয়, সেই মেঘালয়ের রাজধানী শিলং, সেই শিলংয়ে রয়েছে একটি গ্রাম যার নাম হুইসলিং ভিলেজ, অর্থাৎ সুরেলা গ্রাম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

আমি শ্রী শ্রী ভজ হরি মান্না।

রেডিও বাংলানি ডট কমে আমরা তো গান শোনাই, গল্প করি, গল্পের ফাঁকে ফাঁকে আড্ডাও দিই। আচ্ছা, এই যে আমি যে কথাগুলো বলছি, যেখানে শব্দগুলো ব্যবহার করছি, সেই শব্দগুলো যদি ব্যবহার না করে আমি কোনো গান গেয়ে গিয়ে বোঝাই বা একটা সুর করে করে বোঝাই, আপনি কি আমার মনের কথাটা বুঝতে পারবেন? আশা করি পারবেন না। কিন্তু এই যে গ্রামটার কথা বলছিলাম, কংথং গ্রাম, যেই কংথন গ্রাম আমরা মোটামুটি সবাই জানি, যারা একটু ট্রাভেল নিয়ে ঘাটাঘাটি করি বা একটু আমাদের ঘোরার নেশা আছে, ঘোরার খবরগুলো জানি। এই যে শিলংয়ের গ্রামটা, সেই গ্রামে একে অপরকে সবাই হুইসলিং করে ডাকে, অর্থাৎ শিস দিয়ে ডাকে। কেন ডাকে এই শিস দিয়ে? তার পিছনে একটা ছোট মিষ্টি কারণ আছে, সেই কারণটা অবশ্যই আপনার সাথে শেয়ার করব। কিন্তু তার আগে অবশ্যই বলবো, কয়েকটা গানের মধ্যে আমাদের ফিরে যেতে হবে। একটা ছোট গানে ব্রেক নিচ্ছি, ফিরছি। আর শুনছেন রেডিও বাংলানে ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমাদের যখন ঘুম আসতো না ছোটবেলায়, তখন কিন্তু আমরা ঘুম পাড়ানির গান শুনতাম। এখনো অবশ্য ফোনের মধ্যে আমরা অনেক সময় স্লিপিং মিউজিক দিয়ে ঘুমিয়ে থাকি, অনেক সময় মাথা যখন কাজ করে না ব্যস্ততার লাইফে। আমার মনে আছে আমার বন্ধুকেও কিন্তু ওই ঘুম পাড়ানির গান শুনেও কিন্তু এখনো ওকে ঘুম পাড়ানো হয়, যেটা প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রেই হয়। সেই সুরেলা গ্রামেও কিন্তু ঘুম পাড়ানি গানটাই তার পরিচয় হয়ে যায়। মানে ধরুন একটা সন্তান জন্ম নিল, তার মা তাকে ঘুম পাড়ানির গান দিয়ে রোজ ঘুমাতে মানে ঘুম পাড়াচ্ছে, এবং যে সুরটা, সেই সুরটা কিন্তু পার্টিকিউলার শুধুমাত্র ওই সন্তানটার জন্যই কিন্তু তৈরি, তাই না? মানে অন্য কোন সুরের সাথে কিন্তু ওই সন্তানের যে ঘুম পাড়ানি গানের সুর সেটা কিন্তু মিল হবে না, একদম আলাদা ভাবে থাকবে। এবং সেই সুর অনুযায়ী কিন্তু তার ডাকনাম দেওয়া হয়, আর সেই ডাকনামেই কিন্তু গ্রামবাসীরা তাদেরকে ডাকে। কি অদ্ভুত না, কি অদ্ভুত! এবং তার সাথে সাথে কতটা সুন্দর গানের মতো সুন্দর।

নাম ঠিকই, আমাদের মনে হয় ভারতবর্ষের যদি মানচিত্র দেখি জল জল করবে, কারণ এই গ্রামটির শুধুমাত্র এই সৌন্দর্য নয়, এই গ্রামটির মধ্যে রয়েছে অসাধারণ একটা মনোরম পরিবেশ এবং মনোরম চিত্র, যেখানে গেলে আপনার মনটা ভালো হয়ে যেতে বাধ্য। তার সাথে সাথে অরণ্যে যারা ঢুকতে চান, বুঁদ হতে চান, তাদের জন্য এই যে বিশ্বের পর্যটন মানচিত্রের মধ্যে যে বললাম এই গ্রামটা উজ্জ্বল করছে, সেখানে আপনি কিন্তু ঘুরতে যেতে পারেন। এবং তার সাথে সাথে ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের থেকে কিন্তু সেরা পর্যটন গ্রামের জন্য মনোনয়ন পেয়েছে এই কংখং গ্রাম। রেডিও বাংলা নেই ডট কমে আমার মনে হলো এই সুরেলা আড্ডায় যদি একটা সুরেলা গ্রাম নিয়ে কথা বলা যায় কেমন হয়। বেশ ভালো লাগলো আমার আড্ডা দিয়ে, আপনার কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবেন না, এবং তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobanglanei.com।

সুর তুলে পিয়ানোতে হে মনের কথা সাজালাম, কিছু পথ কিছু রাত পেরিয়ে আবার আমি তোমাদের কাছেই এলাম।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো সোম থেকে শুক্র এভাবেই আমাদের আড্ডাটা এগিয়ে চলে, আর সেভাবেই আজও সেইভাবেই এগিয়ে চলবে। তো আজকের এই আড্ডায় আমাদের আজকের বিষয় গান, গান নিয়েই আড্ডা হোক। একদিকে যেমন আমরা গান শুনবো প্রচুর, আর তার পাশাপাশি আজকে সেই গানের কথা নিয়ে আমাদের আড্ডাটা জমে উঠবে। গান আমাদের কাছে এমন একটা ইন্সপিরেশন যেখানে কিন্তু আমরা কঠিন কোনো মুহূর্তের মধ্যে, কোনো কোনো সময়ের মধ্যে আমরা যখন যাই, তখন কিন্তু গান আমাদের কাছে একটা অক্সিজেন। আর গান হয়তো অনেকেই আমরা হয়তো সুরে গাইতে পারি না, কিন্তু এই সুরে না গাইলেও মনে মনে যদি আমরা কখনো গুনগুন করি, সেটাও কিন্তু ভেতর থেকে একটা রিলিফ পাওয়া যায়। আর সেই জন্যই গান ভালোবেসে গান, নিজের মতো করে যদি সেই গান আপনি মনে মনেও গাইতে পারেন, তাহলে কিন্তু সেই গান আপনাকে ভালো রাখতে সাহায্য করবে। আজকের এই আড্ডা সেই কথা নিয়ে। তাই কোথাও যাবেন না, জুড়ে থাকুন, কয়েকটা গানের পর চটপট ফিরে আসছি, বলবো আজকের এই গান ভালোবেসে গান আরও কিছু কথা। এখন হ্যাঁ, গান।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা গান ভালোবেসে গান নিয়ে। তো সত্যিই কিছু কিছু গান এমন থাকে যে গানের মধ্যে আমাদের এমন একটা ইন্সপিরেশন তৈরি হয় যেখান থেকে আমরা খুব সহজেই কঠিন মুহূর্তকে সরিয়ে দিয়ে নতুনভাবে বাঁচতে ভালোবাসি। এমনও তো হচ্ছে মিউজিক থেরাপি, কিশোর কুমারের কিছু গান যে গানের মাধ্যমে কিন্তু মিউজিক থেরাপির মাধ্যমে ভালো হয়ে উঠছে মানুষ, অবলম্বন কিশোর কুমারের গান। তো বুঝতেই পারছেন গান কিন্তু আমাদের, যদি আপনি দিনের প্রথমেই মানে শুরুতে ভোরবেলার দিকে যখন যত তাড়াতাড়ি আপনি ঘুম থেকে উঠতে পারবেন, সেই ওঠার পর যদি আপনি কোনো একটা গান বা বেশ কয়েকটা গান মিলে যদি আপনি একটা সুন্দর মুহূর্ত কাটান, আপনি দেখবেন সেদিনের সেই পুরো জার্নিটা আপনার কাছে কিন্তু একদম অন্যরকম একটা জার্নি মনে হবে। এবং যদি কোনো কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে আপনি তখন যান, তাহলে তো আরও বেশি করে বুঝতে পারবেন যে গান কতটা গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন জীবনে। এবং সেই গান যদি আপনি শুরুতেই পথ চলার শুরুতেই সবার ফার্স্ট উঠেই, আপনার এখন প্রত্যেকের কাছেই মোবাইল আছে, সেই মোবাইলের মাধ্যমে ইউটিউব থেকে বা আপনি ব্লুটুথ স্পিকারের মাধ্যমে খুব কম মৃদু সাউন্ডে আপনি খুব সুন্দর করে কিন্তু সেই মুহূর্তটা উপভোগ করুন। এবং আপনি ওই সময় একটা জিনিস ভাবুন যে পৃথিবীর ওই সময়টায় যেন কেউ আপনার সঙ্গে নেই, শুধু সেই গায়ক বা গায়িকা আর আপনি। আপনি দেখুন, অবশ্যই আপনার ক্ষেত্রে কিন্তু একটা স্পেশাল ব্যাপার হবে এবং ইচ্ছে করবে প্রতিদিন এইভাবেই গানকে সঙ্গী করেন। আমাদের যেমন বন্ধু বই, সেই বই যেমন আমাদের ধোঁকা দেয় না, সেরকমই গানও কিন্তু তাই, গানও কিন্তু ধোঁকা দেয় না। সঙ্গে থাকুন আবারও ফিরবো আজকের এই স্পেশাল আড্ডা গান ভালোবেসে গান নিয়ে, তারপর ফিরে এসে আরও কিছু কথা বলছি, জুড়ে থাকুন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট .com, আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে, আর এটা চলছে গান ভালোবেসে গান। একটা গানের মধ্যে শুধু যে কথা তা তো নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে সুর, আর সেই সুর কিন্তু আপনাকে আপনার দুঃখের মুহূর্তটাকে ভুলিয়ে আনন্দের সুর বপন করে দেবে আপনার মনের মধ্যে, আর এটাই হবে আপনার আগামীর পথ চলার সবথেকে ভালো একটা কার্যকরী ইন্সপিরেশন। আমরা প্রত্যেকেই ভাবি যে এখন এই যে ব্যস্ততম সময়ের মধ্যে দিয়ে কীভাবে সময় বার করব, কারণ প্রতি মুহূর্তেই আমরা ছুটছি, কাজ যেন শেষ হচ্ছে না, কোনোভাবেই একটুখানি সময় আমরা বার করতে পারছি না নিজেদের জন্য। প্রথমত নিজেদের জন্য সময়টা বার করতে হবে, তারপর তো গান। আপনাকে এমন একটা সময়ে সারা দিনের মধ্যে ভেবে নিতে হবে যে সময়টায় আপনার শুধু নিজেকে নিয়ে নিজেকে ভালো রাখার একটা সময়, এটা কিন্তু আপনাকে বার করতেই হবে। যদি আপনি আগামী দিনে বা প্রতিটি দিন, আগামী দিনের প্রতিটি দিন আপনি খুব স্বচ্ছন্দে আনন্দে কাটাতে চান, তাহলে কিন্তু নিজের জন্য সময় দিতে হবে প্রথমে, তারপর বাকিদের। তো আমরা যদি দিনের কোনো একটা সময়, সে আপনি যেভাবেই হোক, হয়তো আজকের আড্ডা গান নিয়ে হচ্ছে তাই, যোগা করেও কিন্তু আপনি নিজেকে ভালো রাখতে পারেন, নিজের মতো কিছুটা সময় আপনি মেডিটেশন করতে পারেন, আপনি খুব সুন্দর করে হয়তো ছবি আঁকেন বা গান গান বা কবিতা বলেন বা নাটক করেন, এই নিজের জন্য সময়টাকে রাখতে হবে। আধ ঘন্টা হোক, এক ঘন্টা হোক, দশ মিনিট হোক, পনেরো মিনিট হোক, রাখতে হবে নিজের জন্য সময়। আর সেখানে এক কলি দু কলি হোক, গানের বা সুর মেলানো একটা কিছু ব্যাপার রাখবেন, দেখবেন নিজেকে অনেকটা বেশি ফ্রেশ লাগবে এবং হালকা লাগবে। সঙ্গে থাকুন, আবারও ফিরব গান ভালোবেসে গানের আড্ডা নিয়ে। আমি সৌভিক।

আড্ডা চলছে গান মোসাফিরে, আজকে গান ভালোবেসে গান নিয়ে। তো জীবনে আমি একটা কথা প্রথম থেকে প্রায়ই বলি যে কোনো কিছুর আশা করাটা ঠিক নয়। এক্সপেকটেশন না রাখা মুহূর্তগুলো অনেক কিছু আপনাকে ফিরিয়ে দেবে, আবার এক্সপেক্ট করা মুহূর্তগুলো আপনার থেকে অনেক কিছু কেড়ে নিতে পারে। তাই ভাবতে হবে জীবনের প্রতিটা পদক্ষেপে আপনি একা, কেউ আপনার সঙ্গে নেই। তাহলেই দেখবেন জীবনের সব কঠিন মুহূর্ত আপনি এক তুড়িতেই পার করে দিতে পারছেন। এবার গানের কথা বলতে গেলে একটা কথা আমার মনে পড়ে যায়, এই যে গান এমন একটা সুর, ভাবুন যে সুরটা ধরুন পুজোর সময়, এই যে মহালয়ার একটা সুর, একটা অদ্ভুত একটা ওই মুহূর্তটা আপনাকে পুরো একদম অদ্ভুত একটা ঘুরে নিয়ে চলে যায়, এবং ওই ব্যাপারটা শুনলেই, ওই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ওই যে ব্যাপারটা শুনলেই আপনার কিন্তু মনে হয় যেন পুজো এসে গেছে, যেন পুজোর মধ্যে আছেন। এইখানেই কিন্তু একটা ভালো লাগা, এই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ওই যে ব্যাপারটা, সেটা যদি আপনি দিনের যে কোনো সময়ে শুনতে পারেন তাহলেই মনে হবে যেন মা আসছেন। দেখবেন মনটা কতটা চেঞ্জ হয়ে যায়। এইখানেই বলে গান বা সুর বা ওই যে মহালয়ার পর্বটা। তবে কারো কারোর মতে একটা জিনিস আছে নিশ্চয়ই, যে দূর মহালয়াটা ওই পুজোর আগে 7 দিন আগে বা 15 দিন আগে ওটা শুনতেই বেশি ভালো লাগে, এই আগে থেকে কি হঠাৎ মাঝে মধ্যে শুনব, কিন্তু তার মধ্যেও একটা অদ্ভুত ভালো লাগা থাকে। যখন আপনার খুব মন খারাপ হবে খুব, তখন এই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের এইটা মাঝে মাঝে চালাবেন। এই গানের যে মাঝে মুহূর্তগুলো আপনাকে সত্যিই মনে করিয়ে দেবে আপনি একা নয়, উৎসব আসছে একদম কাছে, মা আপনাকে আশীর্বাদ করছেন। দেখবেন জীবনের সব কঠিন মুহূর্তগুলো আপনি খুব সহজে এক নিমিষে পার করে গেছেন। আরও একটা কথা বলবো এই গানের প্রসঙ্গে, সেটা হচ্ছে এই যে আমরা প্রতিনিয়ত অনেকেই এখন ব্যাপারটা করছেন কানের হেডফোন ইউজ করে গান শোনা, এটা আমার মনে হয় যতটা কম করা যায় ততটাই ভালো। এক্ষেত্রে কিন্তু প্রতিদিন আপনি আপনার বিপদকেও ডেকে আনছেন। কানের যে একটা ক্ষমতা, একটা শোনার যে একটা ক্ষমতা, সেটা কিন্তু ক্রমশ কমতে থাকছে যখন আপনি লাউডস্পিকারে, যখন এই কানের হেডফোনে ওটাকে জোরে চালিয়ে শুনছেন। কানের যে স্বাভাবিক ব্যাপারগুলো সেগুলো কিন্তু ক্রমশ দিন বা দিন কমতে থাকছে। মাথায় রাখবেন এই ব্যাপারটাকে, অবশ্যই মাথায় রাখবেন গান ভালোবেসে শোনার সময়ও আপনাকে একটা জিনিস মাথায় রাখতেই হবে, আপনি ব্লুটুথ স্পিকারে শুনুন কিংবা আপনি মোবাইলটাকে দূরে রেখে স্পিকারটাকে এ করে তাতেও শুনতে পারেন, কিন্তু পারবেন যতটা চেষ্টা করুন কমানোর ওই হেডফোন ইউজ করার। আমাদের আড্ডা জারি থাকবে, আবারও ফিরব, সঙ্গে থাকবেন।

ব্যাক টু ব্যাক ফিরে এলাম আবারও আজকের এই স্পেশাল একটা গান, ভালোবেসে গান। দেখবেন অনেক জায়গায়, বিদেশে তো এই ব্যাপারটা আছেই, এবং দেশে বিদেশে বিভিন্ন জায়গায় এই যে পাড়ায় পাড়ায় বা কোনো একটা সুন্দর জায়গায় অনেক মানুষের জমায়েত, সেখানে গান গাইছেন মানুষ, পাশে থাকবেন, এড়িয়ে যাবেন না, কারণ সে কিন্তু আপনাকে শোনানোর জন্যই গানটা গাইছে। হ্যাঁ, হয়তো তার কিছু অর্থের ব্যাপারটাও মিটছে, কিন্তু প্রকৃত যদি ব্যাপারটা ভাবা যায় তাহলে কিন্তু আপনাকে সে ভালো রাখার চেষ্টা করছে প্রতি মুহূর্তে। অবশ্যই এড়িয়ে যাবেন না, একটু শুনবেন, তাদের পাশে দাঁড়াবেন। কিংবা ধরুন এমন অনেক জায়গায় আছে, যেমন ট্রেনে বা বাসে অনেকে গান গান, দেখবেন হয়তো এমন অসাধারণ গানও অনেকে গান যেটা হয়তো ভাবনারও বাইরে, পাশে থাকবেন। radiobanglanet.com এর পক্ষ থেকে সেই সব যারা প্রতিদিন লড়াই করছেন বাসে, ট্রামে কিংবা রোড শো এর মাধ্যমে, তাদের সকলকে radiobanglanet.com এর পক্ষ থেকে কুর্নিশ জানাচ্ছে, কারণ তাদের এই লড়াই অনেক মানুষকে ভালো রাখছেন। আর এই গান ভালোবেসে গান, আর সত্যি যেভাবে আপনারা ভালোবেসে গাইছেন আমাদেরকেও আপনারা ভালো রাখছেন, তাই তাদের জন্য আমাদের আবারও শুভেচ্ছা। এবং আরও আরও বেশি করে গান শোনা হোক, গান গাওয়া হোক, কোনো আসরে নিজের মতো করেই দুকুলি গান গাইবেন, সুর নাও ঠিক হতে পারে, ঠিক আছে, আপনি তো আর প্রকৃত গান নিয়ে চর্চা করেন না, কিন্তু তবুও মনের আনন্দ দিতে গানকে বেছে নিন, সঙ্গী করুন। কথা দিলাম, সে কিন্তু আপনাকে কখনো ধোকা দেবে না, বরং আপনাকে নতুন করে বাঁচতে শেখাবে। করোনার সময় প্রচুর এরকম যারা নতুন করে নিজেদের মেলে ধরেছেন, এটা যেমন একটা দিক, ঠিক সেরকম অনেকের কাছে অনেক রকম কথা উঠেছে যে এরা জানে না, কিছু নয়, তবুও কেন করছে। কিন্তু আজকে সেই সুপ্ত ভালো লাগাটুকু এখন সে চর্চায় গায়ক হয়ে উঠেছে, এটা একটা নতুন দিক কিনা? অবশ্যই দিক। আজ হয়তো আপনি ভালো গাইতে পারছেন না, কিন্তু আপনার এই গান গাওয়ার প্রথম নেশাটা, ভালো লাগাটা হয়তো আগামী দিনে আপনাকে শিল্পীও করে তুলতে পারে, গায়ক কিংবা গায়িকা। ভালো থাকুন, দেখা হবে, আর এভাবেই শুনতে থাকুন আবারও radiobanglanet.com প্রতিদিন 24/7। দেখা হচ্ছে আগামীকাল, টাটা।

এখন সত্যি আমাদের গল্পগুলো হারিয়ে যাচ্ছে। একটা সময় একান্নবর্তী পরিবারে নিত্যদিন কত গপ্প, কত আড্ডা, আনন্দ মিলে মিশে থাকতো। মানে আনন্দরা গপ্পরাও একে অপরের সঙ্গে মিলে মিশে থাকতো মানুষের পাশাপাশি। এখন বেশিরভাগই নিউক্লিয়ার ফ্যামিলি, কিংবা কর্মসূত্রে হোক বা পড়াশোনার ক্ষেত্রে হোক, দেশের বাইরে সবাই থাকে। উঠোনে বসে আড্ডারা আজও ভীষণ মিস করে সেই মানুষগুলোকে, অপেক্ষা করে থাকে সেই মানুষগুলোর ফিরে আসার, এক হওয়ার। এরকম গল্প নিয়ে প্রচুর আড্ডা হবে। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, টাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।

ফিরে এলাম তিনটি গানের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ, আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট ফলো করতে কিন্তু ভুলবেন না। জানি দেখা হবে, কিন্তু কবে বলুন তো? কত মানুষ ফেরার অপেক্ষা করে নিজের মানুষের জন্য। একসঙ্গে জোট বেঁধে থাকার মধ্যে সত্যি একটা আলাদা মাহাত্ম্য আছে। তবে হ্যাঁ, কর্মসূত্রে হোক কিংবা পড়াশোনার জন্য দূরদেশে পাড়ি দিতেই হয়, তারাও কিন্তু বছরের একটা নির্দিষ্ট সময়ে একত্রে হয়, একসাথে হয়, তার পরিবারের কাছে, প্রিয় মানুষজনের কাছে ফিরে আসে। বাঙালির সবচেয়ে বড় উৎসব আসছে তো দুর্গাপুজো। আপনি ফিরছেন তো নিজের দেশে, পরিবারের কাছে? জানান না কি প্ল্যান আপনার, বা আপনার যখন পরিবারের সঙ্গে আপনি একত্রে হন কি করেন, কতটা মজা করেন, কতটা ভালো মুহূর্ত শেয়ার করেন, সবটাই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com। মন যখন নিরুদ্দে

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। কথা হচ্ছিল একান্নবর্তী পরিবার নিয়ে। একান্নবর্তী পরিবার কিংবা যৌথ পরিবারের বাড়ির একটা সত্যি আলাদা স্বাদ আছে। আমার এক বন্ধুর পরিবারে আমার নিয়মিত যাতায়াত ছিল। যখনই দেখলাম ওদের পরিবারটা ভাগ হয়ে গেল, মানে হাড়িটা আলাদা হয়ে গেল, খাবারের স্বাদটা যেন দ্বিগুণ কমে গেল। মানে মানে একসাথে খাবার যখন খেতাম তখন যে স্বাদটা, যে আনন্দটা, সেটা যেন একটু কমে গেল। এটা হয়, এটা হয়তো আমার মনের ভুল হতে পারে, বা হয়তো জানি না এটা নিয়ে আপনি কী বলবেন, একটা কনফিউশন থাকতেই পারে, বা এটা হয়তো মনের ভেতরের একটা খারাপ লাগা, বা আসলে কোনো কিছু দেখতেও বাইরে থেকে ভীষণ ভালো লাগে। যাই হোক, আপনারা যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে, ভালো খারাপ সবটাই আমাকে জানান, আমি তো আপনার সবথেকে কাছের বন্ধু। আপনার যদি মনের কোনো কথা থাকে, পরিবারের কোনো কথা থাকে যেটা ভীষণ গোপন বা ভীষণ কষ্টের বা ভীষণ আনন্দের, সবটা আমাকে মন খুলে শেয়ার করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে +447503965712। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বিরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্ধ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। যেটা বলছিলাম, একান্নবর্তী পরিবার, এই একান্নবর্তী পরিবারের সদস্য সংখ্যা বেশি হওয়ায় মন খারাপের সুযোগটা খানিকটা কম। এটা কিন্তু ভীষণ সত্যি কথা। মানে যখন আপনি অনেকের সঙ্গে একসাথে মিলে থাকবেন, তখন যদি আপনার মন খারাপ হয়, কেউ না কেউ এসে মানে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলা হোক বা আপনার মন খারাপ কেন সেটা জানার চেষ্টা করার মানুষ অনেক সংখ্যায় বেশি থাকে, তখন মন খারাপগুলো যেন কোথাও মানে গুটি গুটি পায়ে পালিয়ে যায়। এটা হওয়াটা কিন্তু ভীষণ ভালো, ভীষণ দরকার। আমি ছোটো থেকেই যৌথ পরিবারে বেড়ে উঠেছি। হ্যাঁ, মানে ছোটোবেলা থেকেই জয়েন্ট ফ্যামিলিতে মানুষ, জীবনটা সত্যিই অন্যরকমভাবে গড়ে উঠেছে। মানে আমি দেখেছি বিপদে আপদে পরিবারের সকল মানুষকে আমি পাশে পেয়েছি। এটা সত্যি একটা ব্লেসিংস। মানে লোক বলের তো একটা অদ্ভুত ক্ষমতা আছে, দারুণ একটা ব্যাপার আছে, মানে সে একাকিত্বটা খানিকটা ঘুচিয়ে দেয়। এরকম একসঙ্গে মিলে থাকার, মানে একসঙ্গে জোট বেঁধে থাকার মধ্যে সত্যি একটা আলাদা মাধুর্য আছে। ছোটোবেলায় একটা গল্প পড়েছিলাম না, একটা লাঠি থাকলে সহজে ভেঙে যায়, কিন্তু অনেক লাঠি একসাথে থাকলে সেটা কিন্তু সহজে ভাঙে না। সেরকমই যৌথ পরিবার অনেকটা সেরকমই। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং। ফিরছি আরও দুটো গানের পর, কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। মন যখন নির্দেশ

ফিরে এলাম দুটো গানের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। একান্ন ভর্তি, এই একান্ন শব্দের অর্থ হল এক অন্য, মানে এই একই অন্য যখন সকলে একসাথে ভালোবেসে ভাগ করে খায়, সে তৃপ্তিটা, সে স্বাদটা ভীষণ জোরালো হয়, মানে ভীষণ তৃপ্তির হয়। ভালোবাসাটা যেন মিলেমিশে এক হয়ে থাকে। আমি বলছিলাম না সেই আমার বন্ধুর বাড়ির কথা, যখনই দেখলাম সংসারটা ভাগ হলো, হাঁড়িটা আলাদা হলো, মানে খাবারের স্বাদটা যেন একটু কমে গেছিলো। মানে সেটা হয়তো আমার মনে হওয়া হতে পারে, বা আপনারও এরকম কোনো এক্সপিরিয়েন্স হলে অবশ্যই আমাকে জানান, হোয়াটসঅ্যাপ করে জানাবেন। এবং আজকে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ও হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বলে দিই, +447503965712। এই একান্নবর্তী পরিবার এবং সকলে মিলেমিশে একসাথে থাকার এটা তো ভীষণ গভীর একটা অনুভূতি, ভীষণ যেন আবেগপ্রবণ হয়ে হারিয়ে যাই। মানে অনেক ফ্যামিলির মানুষকে দেখেছি এরকম দূরে চলে গেছে কিংবা আলাদা হয়ে যাচ্ছে, অনেক পরিবারের সংসার ভাঙন ধরছে, বা এরকম প্রচুর কিছু আছে। কিন্তু আমি অবশ্যই বলবো, জুড়ে থাকুন, ভালো থাকুন, একসাথে থাকুন, সকলের পাশে থাকুন, কারণ ভালোবাসার মানুষ এবং পরিবারের মানুষ একসঙ্গে জোট বেঁধে থাকার মজাই কিন্তু আলাদা। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কাল আবার আসবো।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: স্বজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

তবে পথিক বলা যায়। তবে শুধুমাত্র পথ পেরোলে কিন্তু নয়, বা কতটা পথ পেরিয়েছেন তার উপর কিন্তু নির্ভর করবে না যে আপনাকে পথিক বলা যায় কি যায় না। আমার মনে হয় আরও অনেক ব্যাপার স্যাপার আছে যেগুলো ঘটলে তবে পথিক বলা যায়। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছেটা, নামে গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে কয়েকজনকে নিয়ে, যাদেরকে দেখে আমার সিরিয়াসলি মনে হয়েছে যে এদেরকে তো পথিক বলাই যায়। তো তাদের সেই সমস্ত গুণ এবং তাদের সেই সমস্ত গল্প আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করব। আর তারপরে যে কথাটা আমার মনে হয়েছে সেই কথাটাও আপনাকে বলবো যে এরপরেই এদেরকে তবে পথিক বলা যায়। তো এই নিয়েই আজকে আমাদের আড্ডাটা জারি থাকবে, কিন্তু সবই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এখন আপনার সঙ্গে শেয়ার করব আমার এক বন্ধুর কথা। সে কিন্তু একটা অদ্ভুত কাণ্ড করে। কি সেই কাণ্ড বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানে .com-এ শুনছেন ইচ্ছেটা না, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে এরকম কয়েকজনকে নিয়ে, যাদেরকে দেখে আমার মনে হয়েছে যে এদেরকেই পথিক বলা যায়। তো যে কথা বলছিলাম যে আমার এক বন্ধু, তার যখন মন খারাপ হয় সে কিন্তু চুপচাপ বাড়িতে বসে থাকে না, কিংবা অন্য কোনো জায়গায় বিনোদনের উপকরণও খোঁজে না। সে দিব্যি কুলকাল রাস্তায় বেরিয়ে পড়ে, আর রাস্তায় হাঁটতে হাঁটতেই তার নাকি মনটা ভালো হয়ে যায়। আর তার এই কথাই ঘটনা দেখার পরে আমার একটা কথাই মনে হয়েছে, হ্যাঁ এরকম যদি আপনার মাইন্ডসেট থাকে তবে আপনাকে পথিক বলা যায়। তো রেডিও বাংলানে .com-এ আজকে এরকমই কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আমাদের পাড়ায় একজন আছেন, যিনি কিনা বাংলার প্রফেসর, নামটা না হয় নাই বললাম। তিনি কিন্তু একটি কাজ করেন যেটা জানার পরে আমার একটা কথাই মনে হয়েছে, এনাকেও অবভিয়াসলি পথিক বলা যায়। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছেন ইচ্ছেডান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে আপনার সঙ্গে শেয়ার করছি কয়েকজনের কথা, যাদের জীবনের কথায় জীবনের গল্প শোনার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে যে এদেরকেই অ্যাকচুয়ালি পথিক বলা যায়। যেমন ধরুন এই বাংলার প্রফেসর ভদ্রলোক, তিনি যখনই ছোট্টখাট্টো দু একদিনের ছুটি পান একটা কাজ করেন, তিনি ট্রেনে করে চলে যান এমন একটি স্টেশনে যার নামই শোনেনি কেউ, সেই স্টেশনে একটি দিন কি গোটা দুয়েক দিন ম্যাক্সিমাম কাটিয়ে চলে আসেন। তিনি বলেন যে এই ছোট্ট ভ্যাকেশনটা নাকি তাকে রিবর্ন করতে সাহায্য করে। আর তার এই গল্প শোনার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে, এনাকেই তো অ্যাকচুয়ালি পথিক বলা যায়। তো রেডিও বাংলা নেট ডট কমে এরকমই কয়েকজনের কথা নিয়ে আজকে আমাদের আড্ডাটা জারি আছে, আর এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও একজনের কথা আপনার সঙ্গে শেয়ার করব। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাঙালি আলার অন্যতম ঠিকানা।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

এমন কয়েকজনের কথা যাদেরকে দেখে আমার মনে হয়েছে যে এই গুণগুলো থাকলেই তবেই পথিক বলা যায়। তো এখন আপনার সঙ্গে শেয়ার করবো এক ভদ্রমহিলার কথা। সেই ভদ্রমহিলাকে আমি পার্সোনালি চিনি। ভদ্রমহিলা কিন্তু অতটা ভালো করে হাঁটতে পারেন না, তার দিনের ম্যাক্সিমাম সময়টাই কাটে হুইল চেয়ারে। কিন্তু তাহলে কি হবে, এই হুইল চেয়ারে করেই কিন্তু তিনি গোটা পৃথিবী ঘুরে বেরিয়েছেন। যখনই কোথাও অবকাশ পান চলে যান, আর সেখানেই কাটিয়ে আসেন বেশ কিছুটা মূল্যবান সময়। আর এই করে করেই প্রায় গোটা পৃথিবী ঘুরে ফেলেছেন সেই ভদ্রমহিলা। আর এনাকে দেখেই কিন্তু আমার একটা কথাই মনে হয়, এই গুণটা আপনার মধ্যে থাকলে তবেই আপনাকে পথিক বলা যায়। তো রেডিও বাংলানেট.কমে এই বিষয় নিয়েই আজকে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

এবার আপনার সঙ্গে শেয়ার করব আমার এক দাদার কথা। সে একটা অদ্ভুত কাণ্ড করে, ইনফ্যাক্ট আমাদের আশেপাশে অনেকেই অদ্ভুত অদ্ভুত কাণ্ড করেন, কিন্তু তিনি যে কাণ্ডটি করেন তার জন্য আমার কিন্তু মাঝে মধ্যে ওনাকে হিংসেই হয়। ব্যাপারটা হলো তিনি পথে নেমে পড়েন, আগে হ্যাঁ রীতিমতন পথে নেমে পড়েন এবং উদ্দেশ্যহীনভাবে হাঁটতে থাকেন। পায়ে হেঁটে মাইলের পর মাইল, কিলোমিটারের পর কিলোমিটার তিনি চলতে থাকেন। কোনো উদ্দেশ্য নেই কিন্তু, শুধুমাত্র পথ চলাটাই তার জীবনের তখন লক্ষ্য হয়ে ওঠে। আর এরকম কয়েকটা দিন মাঝে মধ্যেই তিনি করে থাকেন। আর তার এই গুণটা দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে, একেই পথিক বলা যায়। তরুণীও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে নানা আড্ডার আসর জারি ছিল এরকমই কয়েকজন ভদ্রলোক ভদ্রমহিলাকে নিয়ে, যাদের মধ্যে কিছু গুণ আছে, যেই গুণগুলো আপনার থাকলে তবেই হয়তো আপনাকে পথিক বলা যায়। তো সেরকমই কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, তাদের গুণগুলোর কথাও আপনার সঙ্গে শেয়ার করলাম। ঠিক কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে নানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

radiobanglani.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মধ্যে এক ঘন্টার আড্ডায় আমি হাজির হয়েছি এবং যেটা বলার সেটা হচ্ছে প্রত্যেক দিনের আড্ডাটা যেমন আমাদের কথা দিয়ে শুরু হয় বা আড্ডা দিয়ে শুরু হয় ঠিক সেইরকমই আমাদের মাঝে মাঝে গানও থাকলে বেশ ভালো লাগে। তাই জন্য অবশ্যই বলবো যে গান শুনবো, গান শুনতে শুনতে মন ভালো করার বেশ কিছু কথা তো বলবই, কিন্তু আজকে একটা ইন্টারেস্টিং জায়গায় নিয়ে যাবো আপনাকে, যেখানে গেলে আপনার মন ভালো হবে, আপনি সুরেলা গানও শুনতে পারবেন।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
5: শুনছেন RadioBangladesh.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

গেয়ে গেয়ে বোঝাই বা একটা সুর করে করে বোঝাই? আপনি কি আমার মনের কথা বুঝতে পারবেন? আশা করি পারবেন না। কিন্তু এই যে গ্রামটার কথা বলছিলাম, কংথন গ্রাম, যে কংথন গ্রাম আমরা মোটামুটি সবাই জানি, যারা একটু ট্রাভেল নিয়ে ঘাটাঘাটি করি বা একটু আমাদের ঘোরার নেশা আছে, ঘোরার খবরগুলো জানি। এই যে শিলংয়ের গ্রামটা, সেই গ্রামে একে অপরকে সবাই হুইসলিং করে ডাকে, অর্থাৎ শিস দিয়ে ডাকে। কেন ডাকে এই শিস দিয়ে? তার পিছনে একটা ছোট মিষ্টি কারণ আছে, সেই কারণটা অবশ্যই আপনার সাথে শেয়ার করব। কিন্তু তার আগে অবশ্যই বলবো, কয়েকটা গানের মধ্যে আমাদের ফিরে যেতে হবে। একটা ছোট গানে ব্রেক নিচ্ছি, ফিরছি। আটাই শুনছেন রেডিও বাংলা.com মন চক্ষণ নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমাদের যখন ঘুম আসতো না ছোটবেলায়, তখন কিন্তু আমরা ঘুম পাড়ানির গান শুনতাম। এখনো অবশ্য ফোনের মধ্যে আমরা অনেক সময় স্লিপিং মিউজিক দিয়ে ঘুমিয়ে থাকি, অনেক সময় মাথা যখন কাজ করে না ব্যস্ততার লাইফে। আমার মনে আছে আমার বন্ধুকেও কিন্তু ওই ঘুম পাড়ানির গান শুনেও কিন্তু এখনো ওকে ঘুম পাড়ানো হয়, যেটা প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রেই হয়। সেই সুরেলা গ্রামেও কিন্তু ঘুম পাড়ানি গানটাই তার পরিচয় হয়ে যায়। মানে ধরুন একটা সন্তান জন্ম নিল, তার মা তাকে ঘুম পাড়ানির গান দিয়ে রোজ ঘুমাতে মানে ঘুম পাড়াচ্ছে, এবং যে সুরটা সেই সুরটা কিন্তু পার্টিকিউলার শুধুমাত্র ওই সন্তানটার জন্যই কিন্তু তৈরি, তাই না? মানে অন্য কোনো সুরের সাথে কিন্তু ওই সন্তানের যে ঘুম পাড়ানি গানের সুর সেটা কিন্তু মিল হবে না, একদম আলাদাভাবে থাকবে। এবং সেই সুর অনুযায়ী কিন্তু তার ডাকনাম দেওয়া হয়, আর সেই ডাকনামেই কিন্তু গ্রামবাসীরা তাদেরকে ডাকেন। কি অদ্ভুত না, কি অদ্ভুত! এবং তার সাথে সাথে কতটা সুন্দর গানের মতো সুন্দর।

0: শরৎ মেঘে নতুন আলো, কাশ ফুলেতে রং মাখালো, ছুটির মেজাজ মন মাতালো, বছর ঘুরে পুজো এলো
1: এলো এলো
0: এলো এলো এলো শরৎ মেঘে নতুন আলো, কাশ ফুলেতে রং মাখালো, ছুটির মেজাজ মন

নাম ঠিকই, আমাদের মনে হয় ভারতবর্ষের যদি মানচিত্র দেখি জল জল করবে, কারণ এই গ্রামটির শুধুমাত্র এই সৌন্দর্য নয়, এই গ্রামটির মধ্যে রয়েছে অসাধারণ একটা মনোরম পরিবেশ এবং মনোরম চিত্র, যে এখানে গেলে আপনার মনটা ভালো হয়ে যেতে বাধ্য। তার সাথে সাথে অরণ্যে যারা ঢুকতে চান, বুঁদ হতে চান, তাদের জন্য এই যে বিশ্বের পর্যটন মানচিত্রের মধ্যে যে বললাম এই গ্রামটা উজ্জ্বল করছে, সেখানে আপনি কিন্তু ঘুরতে যেতে পারেন। এবং তার সাথে সাথে ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের থেকে কিন্তু সেরা পর্যটন গ্রামের জন্য মনোনয়ন পেয়েছে এই কংখং গ্রাম। রেডিও বাংলানে ডট কমে আমার মনে হলো এই সুরেলা আড্ডায় যদি একটা সুরেলা গ্রাম নিয়ে কথা বলা যায় কেমন হয়। বেশ ভালো লাগলো আমার আড্ডা দিয়ে, আপনার কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবেন না, এবং তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobanglane.com।

সুর তুলে পিয়ানোতে হে মনের কথা সাজালাম, কিছু পথ কিছু রাত পেরিয়ে আবার আমি তোমাদের কাছেই এলাম।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো সোম থেকে শুক্র এভাবেই আমাদের আড্ডাটা এগিয়ে চলে, আর সেভাবেই আজও সেইভাবেই এগিয়ে চলবে। তো আজকের এই আড্ডায় আমাদের আজকের বিষয় গান, গান নিয়ে আড্ডা হোক। একদিকে যেমন আমরা গান শুনবো প্রচুর, আর তার পাশাপাশি আজকে সেই গানের কথা নিয়ে আমাদের আড্ডাটা জমে উঠবে। গান আমাদের কাছে এমন একটা ইন্সপিরেশন যেখানে কিন্তু আমরা কঠিন কোনো মুহূর্তের মধ্যে, কোনো কোনো সময়ের মধ্যে আমরা যখন যাই, তখন কিন্তু গান আমাদের কাছে একটা অক্সিজেন। আর গান হয়তো অনেকেই আমরা হয়তো সুরে গাইতে পারি না, কিন্তু এই সুরে না গাইলেও মনে মনে যদি আমরা কখনো গুনগুন করি, সেটাও কিন্তু ভেতর থেকে একটা রিলিফ পাওয়া যায়। আর সেই জন্যই গান ভালোবেসে গান, নিজের মতো করে যদি সেই গান আপনি মনে মনেও গাইতে পারেন, তাহলে কিন্তু সেই গান আপনাকে ভালো রাখতে সাহায্য করবে। আজকের এই আড্ডা সেই কথা নিয়ে। তাই কোথাও যাবেন না, জুড়ে থাকুন, কয়েকটা গানের পর চটপট ফিরে আসছি, বলবো আজকের এই গান ভালোবেসে গান আরও কিছু কথা। এখন হ্যাঁ, গান।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা গান ভালোবেসে গান নিয়ে। তো সত্যিই কিছু কিছু গান এমন থাকে যে গানের মধ্যে আমাদের এমন একটা ইন্সপিরেশন তৈরি হয় যেখান থেকে আমরা খুব সহজেই কঠিন মুহূর্তকে সরিয়ে দিয়ে নতুনভাবে বাঁচতে ভালোবাসি। এমনও তো হচ্ছে মিউজিক থেরাপি, কিশোর কুমারের কিছু গান যে গানের মাধ্যমে কিন্তু মিউজিক থেরাপির মাধ্যমে ভালো হয়ে উঠছে মানুষ। অবলম্বন কিশোর কুমারের গান। তো বুঝতেই পারছেন গান কিন্তু আমাদের, যদি আপনি দিনের প্রথমেই মানে শুরুতে ভোরবেলার দিকে যখন যত তাড়াতাড়ি আপনি ঘুম থেকে উঠতে পারবেন, সেই ওঠার পর যদি আপনি কোনো একটা গান বা বেশ কয়েকটা গান মিলে যদি আপনি একটা সুন্দর মুহূর্ত কাটান, আপনি দেখবেন সেদিনের সেই পুরো জার্নিটা আপনার কাছে কিন্তু একদম অন্যরকম একটা জার্নি মনে হবে। এবং যদি কোনো কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে আপনি তখন যান, তাহলে তো আরও বেশি করে বুঝতে পারবেন যে গান কতটা গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন জীবনে। এবং সেই গান যদি আপনি শুরুতেই, পথ চলার শুরুতেই, সবার ফার্স্ট উঠেই, আপনার এখন প্রত্যেকের কাছেই মোবাইল আছে, সেই মোবাইলের মাধ্যমে ইউটিউব থেকে বা আপনি ব্লুটুথ স্পিকারের মাধ্যমে খুব কম মৃদু সাউন্ডে আপনি খুব সুন্দর করে কিন্তু সেই মুহূর্তটা উপভোগ করুন। এবং আপনি ওই সময় একটা জিনিস ভাবুন যে পৃথিবীর ওই সময়টায় যেন কেউ আপনার সঙ্গে নেই, শুধু সেই গায়ক বা গায়িকা আর আপনি। আপনি দেখুন, অবশ্যই আপনার ক্ষেত্রে কিন্তু একটা স্পেশাল ব্যাপার হবে এবং ইচ্ছে করবে প্রতিদিন এইভাবেই গানকে সঙ্গী করেন। আমাদের যেমন বন্ধু বই, সেই বই যেমন আমাদের ধোঁকা দেয় না, সেরকমই গানও কিন্তু তাই, গানও কিন্তু ধোঁকা দেয় না। সঙ্গে থাকুন আবারও ফিরবো আজকের এই স্পেশাল একটা গান ভালোবেসে গান নিয়ে, তারপর ফিরে এসে আরও কিছু কথা বলছি, জুড়ে থাকুন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে, আর এটা চলছে গান ভালোবেসে গান। একটা গানের মধ্যে শুধু যে কথা তা তো নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে সুর, আর সেই সুর কিন্তু আপনাকে আপনার দুঃখের মুহূর্তটাকে ভুলিয়ে আনন্দের সুর বপন করে দেবে আপনার মনের মধ্যে, আর এটাই হবে আপনার আগামীর পথ চলার সবথেকে ভালো একটা কার্যকরী ইন্সপিরেশন। আমরা প্রত্যেকেই ভাবি যে এখন এই যে ব্যস্ততম সময়ের মধ্যে দিয়ে কীভাবে সময় বার করব, কারণ প্রতি মুহূর্তেই আমরা ছুটছি, কাজ যেন শেষ হচ্ছে না, কোনোভাবেই একটুখানি সময় আমরা বার করতে পারছি না নিজেদের জন্য। প্রথমত নিজেদের জন্য সময়টা বার করতে হবে, তারপর তো গান। আপনাকে এমন একটা সময়ে সারা দিনের মধ্যে ভেবে নিতে হবে যে সময়টায় আপনার শুধু নিজেকে নিয়ে, নিজেকে ভালো রাখার একটা সময়, এটা কিন্তু আপনাকে বার করতেই হবে। যদি আপনি আগামী দিনে বা প্রতিটি দিন, আগামী দিনের প্রতিটি দিন আপনি খুব স্বচ্ছন্দে আনন্দে কাটাতে চান, তাহলে কিন্তু নিজের জন্য সময় দিতে হবে প্রথম, তারপর বাকিদের। তো আমরা যদি দিনের কোনো একটা সময়, সে আপনি যেভাবেই হোক, হয়তো আজকের আড্ডা গান নিয়ে হচ্ছে তাই, যোগা করেও কিন্তু আপনি নিজেকে ভালো রাখতে পারেন, নিজের মতো কিছুটা সময় আপনি মেডিটেশন করতে পারেন, আপনি খুব সুন্দর করে হয়তো ছবি আঁকেন বা গান গান বা কবিতা বলেন বা নাটক করেন, এই নিজের জন্য সময়টাকে রাখতে হবে। আধ ঘন্টা হোক, এক ঘন্টা হোক, দশ মিনিট হোক, পনেরো মিনিট হোক, রাখতে হবে নিজের জন্য সময়। আর সেখানে এক কলি দু কলি হোক গানের বা সুর মেলানো একটা কিছু ব্যাপার রাখবেন, দেখবেন নিজেকে অনেকটা বেশি ফ্রেশ লাগবে এবং হালকা লাগবে। সঙ্গে থাকুন, আবারও ফিরব গান ভালোবেসে গানের আড্ডা নিয়ে। আমি সৌভিক।

তো আড্ডা চলছে গান মুসাফিরে, আজকে গান ভালোবেসে গান নিয়ে। তো জীবনে আমি একটা কথা প্রথম থেকে প্রায়ই বলি যে কোনো কিছুর আশা করাটা ঠিক নয়, এক্সপেকটেশন না রাখা মুহূর্তগুলো অনেক কিছু আপনাকে ফিরিয়ে দেবে, আবার এক্সপেক্ট করা মুহূর্তগুলো আপনার থেকে অনেক কিছু কেড়ে নিতে পারে। তাই ভাবতে হবে জীবনের প্রতিটা পদক্ষেপে আপনি একা, কেউ আপনার সঙ্গে নেই, তাহলেই দেখবেন জীবনের সব কঠিন মুহূর্ত আপনি এক তুড়িতেই পার করে দিতে পারছেন। এবার গানের কথা বলতে গেলে একটা কথা আমার মনে পড়ে যায়, এই যে গান এমন একটা সুর, ভাবুন যে সুরটা ধরুন পুজোর সময়, এই যে মহালয়ার একটা সুর, একটা অদ্ভুত একটা ওই মুহূর্তটা আপনাকে পুরো একদম অদ্ভুত একটা ঘুরে নিয়ে চলে যায়, এবং ওই ব্যাপারটা শুনলেই, ওই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ওই যে ব্যাপারটা শুনলেই আপনার কিন্তু মনে হয় যেন পুজো এসে গেছে, যেন পুজোর মধ্যে আছেন। এইখানেই কিন্তু একটা ভালো লাগা, এই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ওই যে ব্যাপারটা, সেটা যদি আপনি দিনের যে কোনো সময়ে শুনতে পারেন তাহলেই মনে হবে যেন মা আসছেন। দেখবেন মনটা কতটা চেঞ্জ হয়ে যায়। এইখানেই বলে গান বা সুর বা ওই যে মহালয়ার পর্বটা। তবে কারো কারোর মতে একটা জিনিস আছে নিশ্চয়ই, যে দূর মহালয়াটা ওই পুজোর আগে 7 দিন আগে বা 15 দিন আগে ওটা শুনতেই বেশি ভালো লাগে, এই আগে থেকে কি হঠাৎ মাঝে মধ্যে শুনব, কিন্তু তার মধ্যেও একটা অদ্ভুত ভালো লাগা থাকে। যখন আপনার খুব মন খারাপ হবে খুব, তখন এই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের এইটা মাঝে মাঝে চালাবেন। এই গানের যে মাঝে মুহূর্তগুলো আপনাকে সত্যিই মনে করিয়ে দেবে আপনি একা নয়, উৎসব আসছে একদম কাছে, মা আপনাকে আশীর্বাদ করছেন। দেখবেন জীবনের সব কঠিন মুহূর্তগুলো আপনি খুব সহজে এক নিমিষে পার করে গেছেন। আরও একটা কথা বলবো এই গানের প্রসঙ্গে, সেটা হচ্ছে এই যে আমরা প্রতিনিয়ত অনেকেই এখন ব্যাপারটা করছেন কানের হেডফোন ইউজ করে গান শোনা, এটা আমার মনে হয় যতটা কম করা যায় ততটাই ভালো। এক্ষেত্রে কিন্তু প্রতিদিন আপনি আপনার বিপদকেও ডেকে আনছেন। কানের যে একটা ক্ষমতা, একটা শোনার যে একটা ক্ষমতা, সেটা কিন্তু ক্রমশ কমতে থাকতে যখন আপনি লাউডস্পিকারে, যখন এই কানের হেডফোনে ওটাকে জোরে চালিয়ে শুনছেন, কানের যে স্বাভাবিক ব্যাপারগুলো সেগুলো কিন্তু ক্রমশ দিন বা দিন কমতে থাকছে। মাথায় রাখবেন এই ব্যাপারটাকে, অবশ্যই মাথায় রাখবেন গান ভালোবেসে শোনার সময়ও আপনাকে একটা জিনিস মাথায় রাখতেই হবে, আপনি ব্লুটুথ স্পিকারে শুনুন কিংবা আপনি মোবাইলটাকে দূরে রেখে স্পিকারটাকে এ করে তাতেও শুনতে পারেন, কিন্তু পারবেন যতটা চেষ্টা করুন কমানোর ওই হেডফোন ইউজ করার। আমাদের আড্ডা জারি থাকবে, আবারও ফিরব, সঙ্গে থাকুন।

ব্যাক টু ব্যাক ফিরে এলাম আবারও আজকের এই স্পেশাল একটা গান ভালোবেসে গান। দেখবেন অনেক জায়গায়, বিদেশে তো এই ব্যাপারটা আছেই এবং দেশে বিদেশে বিভিন্ন জায়গায় এই যে পাড়ায় পাড়ায় বা কোনো একটা সুন্দর জায়গায় অনেক মানুষের জমায়েত, সেখানে গান গাইছেন মানুষ, পাশে থাকবেন, এড়িয়ে যাবেন না, কারণ সে কিন্তু আপনাকে শোনানোর জন্যই গানটা গাইছে। হ্যাঁ, হয়তো তার কিছু অর্থের ব্যাপারটাও মিটছে, কিন্তু প্রকৃত যদি ব্যাপারটা ভাবা যায় তাহলে কিন্তু আপনাকে সে ভালো রাখার চেষ্টা করছে প্রতি মুহূর্তে। অবশ্যই এড়িয়ে যাবেন না, একটু শুনবেন, তাদের পাশে দাঁড়াবেন। কিংবা ধরুন এমন অনেক জায়গায় আছে, যেমন ট্রেনে বা বাসে অনেকে গান গান, দেখবেন হয়তো এমন অসাধারণ গানও অনেকে গান যেটা হয়তো ভাবনারও বাইরে, পাশে থাকবেন। radiobanglanet.com এর পক্ষ থেকে সেই সব যারা প্রতিদিন লড়াই করছেন বাসে, ট্রামে কিংবা রোড শো এর মাধ্যমে, তাদের সকলকে radiobanglanet.com এর পক্ষ থেকে কুর্নিশ জানাচ্ছি, কারণ তাদের এই লড়াই অনেক মানুষকে ভালো রাখছেন। আর এই গান ভালোবেসে গান, আর সত্যি যেভাবে আপনারা ভালোবেসে গাইছেন আমাদেরকেও আপনারা ভালো রাখছেন, তাই তাদের জন্য আমাদের আবারও শুভেচ্ছা। এবং আরও আরও বেশি করে গান শোনা হোক, গান গাওয়া হোক, কোনো আসরে নিজের মতো করেই দুকুলি গান গাইবেন, সুর নাও ঠিক হতে পারে, ঠিক আছে, আপনি তো আর প্রকৃত গান নিয়ে চর্চা করেন না, কিন্তু তবুও মনের আনন্দ দিতে গানকে বেছে নিন, সঙ্গী করুন। কথা দিলাম, সে কিন্তু আপনাকে কখনো ধোকা দেবে না, বরং আপনাকে নতুন করে বাঁচতে শেখাবে। করোনার সময় প্রচুর এরকম যারা নতুন করে নিজেদের মেলে ধরেছেন, এটা যেমন একটা দিক, ঠিক সেরকম অনেকের কাছে অনেক রকম কথা উঠেছে যে এরা জানে না, কিছু নয়, তবুও কেন করছে। কিন্তু আজকে সেই সুপ্ত ভালো লাগাটুকু এখন সে চর্চায় গায়ক হয়ে উঠেছে। এটা একটা নতুন দিক কিনা? অবশ্যই দিক। আজ হয়তো আপনি ভালো গাইতে পারছেন না, কিন্তু আপনার এই গান গাওয়ার প্রথম নেশাটা, ভালো লাগাটা হয়তো আগামী দিনে আপনাকে শিল্পীও করে তুলতে পারে, গায়ক কিংবা গায়িকা। ভালো থাকুন, দেখা হবে, আর এভাবেই শুনতে থাকুন আবারও radiobanglanet.com প্রতিদিন 24/7। দেখা হচ্ছে আগামীকাল, টাটা।

এখন সত্যি আমাদের গল্পগুলো হারিয়ে যাচ্ছে। একটা সময় একান্নবর্তী পরিবারের নিত্যদিন কত গপ্প, কত আড্ডা, আনন্দ মিলে মিশে থাকতো। মানে আনন্দরা গপ্পরাও একে অপরের সঙ্গে মিলে মিশে থাকতো মানুষের পাশাপাশি। এখন বেশিরভাগই নিউক্লিয়ার ফ্যামিলি, কিংবা কর্মসূত্রে হোক বা পড়াশোনার ক্ষেত্রে হোক, দেশের বাইরে সবাই থাকে। উঠোনে বসে আড্ডারা আজও ভীষণ মিস করে সেই মানুষগুলোকে, অপেক্ষা করে থাকে সেই মানুষগুলোর ফিরে আসার, এক হওয়ার। এরকম গল্প নিয়ে প্রচুর আড্ডা হবে। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

ফিরে এলাম তিনটি গানের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ, আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট ফলো করতে কিন্তু ভুলবেন না। জানি দেখা হবে, কিন্তু কবে বলুন তো? কত মানুষ ফেরার অপেক্ষা করে নিজের মানুষের জন্য। একসঙ্গে জোট বেঁধে থাকার মধ্যে সত্যি একটা আলাদা মাহাত্ম্য আছে। তবে হ্যাঁ, কর্মসূত্রে হোক কিংবা পড়াশোনার জন্য দূরদেশে পাড়ি দিতেই হয়, তারাও কিন্তু বছরের একটা নির্দিষ্ট সময়ে একত্রে হয়, একসাথে হয়, তার পরিবারের কাছে, প্রিয় মানুষজনের কাছে ফিরে আসে। বাঙালির সবচেয়ে বড় উৎসব আসছে তো দুর্গাপুজো। আপনি ফিরছেন তো নিজের দেশে, পরিবারের কাছে? জানান না কি প্ল্যান আপনার, বা আপনার যখন পরিবারের সঙ্গে আপনি একত্রে হন কি করেন, কতটা মজা করেন, কতটা ভালো মুহূর্ত শেয়ার করেন, সবটাই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglanet.com। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। কথা হচ্ছিল একান্নবর্তী পরিবার নিয়ে। একান্নবর্তী পরিবার কিংবা যৌথ পরিবারের বাড়ির একটা সত্যি আলাদা স্বাদ আছে। আমার এক বন্ধুর পরিবারে আমার নিয়মিত যাতায়াত ছিল। যখনই দেখলাম ওদের পরিবারটা ভাগ হয়ে গেল, মানে হাড়িটা আলাদা হয়ে গেল, খাবারের স্বাদটা যেন দ্বিগুণ কমে গেল। মানে মানে একসাথে খাবার যখন খেতাম তখন যে স্বাদটা, যে আনন্দটা, সেটা যেন একটু কমে গেল। এটা হয়, এটা হয়তো আমার মনের ভুল হতে পারে, বা হয়তো জানি না এটা নিয়ে আপনি কী বলবেন, একটা কনফিউশন থাকতেই পারে, বা এটা হয়তো মনের ভেতরের একটা খারাপ লাগা, বা আসলে কোনো কিছু দেখতেও বাইরে থেকে ভীষণ ভালো লাগে। যাই হোক, আপনারও যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে, ভালো খারাপ সবটাই আমাকে জানান, আমি তো আপনার সবথেকে কাছের বন্ধু। আপনার যদি মনের কোনো কথা থাকে, পরিবারের কোনো কথা থাকে যেটা ভীষণ গোপন বা ভীষণ কষ্টের বা ভীষণ আনন্দের, সবটা আমাকে মন খুলে শেয়ার করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে +447503965712। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক,
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর,
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি,
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। যেটা বলছিলাম, একান্নবর্তী পরিবার, এই একান্নবর্তী পরিবারের সদস্য সংখ্যা বেশি হওয়ায় মন খারাপের সুযোগটা খানিকটা কম। এটা কিন্তু ভীষণ সত্যি কথা। মানে যখন আপনি অনেকের সঙ্গে একসাথে মিলে থাকবেন, তখন যদি আপনার মন খারাপ হয়, কেউ না কেউ এসে মানে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলা হোক বা আপনার মন খারাপ কেন সেটা জানার চেষ্টা করার মানুষ অনেক সংখ্যায় বেশি থাকে, তখন মন খারাপগুলো যেন কোথাও মানে গুটি গুটি পায়ে পালিয়ে যায়। এটা হওয়াটা কিন্তু ভীষণ ভালো, ভীষণ দরকার। আমি ছোটো থেকেই যৌথ পরিবারে বেড়ে উঠেছি। হ্যাঁ, মানে ছোটোবেলা থেকেই জয়েন্ট ফ্যামিলিতে মানুষ, জীবনটা সত্যিই অন্যরকমভাবে গড়ে উঠেছে। মানে আমি দেখেছি বিপদে আপদে পরিবারের সকল মানুষকে আমি পাশে পেয়েছি। এটা সত্যি একটা ব্লেসিংস। মানে লোক বলের তো একটা অদ্ভুত ক্ষমতা আছে, দারুণ একটা ব্যাপার আছে, মানে সে একাকিত্বটা খানিকটা ঘুচিয়ে দেয়। এরকম একসঙ্গে মিলে থাকার, মানে একসঙ্গে জোট বেঁধে থাকার মধ্যে সত্যি একটা আলাদা মাধুর্য আছে। ছোটোবেলায় একটা গল্প পড়েছিলাম না, একটা লাঠি থাকলে সহজে ভেঙে যায়, কিন্তু অনেক লাঠি একসাথে থাকলে সেটা কিন্তু সহজে ভাঙে না। সেরকমই যৌথ পরিবার অনেকটা সেরকমই। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং। ফিরছি আরও দুটো গানের পর, কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও বাংলা .com। মন যখন নির্দেশ

ফিরে এলাম দুটো গানের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। একান্ন ভর্তি, এই একান্ন শব্দের অর্থ হলো এক অন্য, মানে এই একই অন্ন যখন সকলে একসাথে ভালোবেসে ভাগ করে খায়, সেই তৃপ্তিটা, সেই স্বাদটা ভীষণ জোরালো হয়, মানে ভীষণ তৃপ্তির হয়। ভালোবাসারা যেন মিলেমিশে এক হয়ে থাকে। আমি বলছিলাম না সেই আমার বন্ধুর বাড়ির কথা, যখনই দেখলাম সংসারটা ভাগ হলো, হাঁড়িটা আলাদা হলো, মানে খাবারের স্বাদটা যেন একটু কমে গেছিল। মানে সেটা হয়তো আমার মনে হওয়া হতে পারে, বা আপনারও এরকম কোনো এক্সপিরিয়েন্স হলে অবশ্যই আমাকে জানান, হোয়াটসঅ্যাপ করে জানাবেন। এবং আজকে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ও হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বলে দিই, +447503965712। এই একান্নবর্তী পরিবার এবং সকলে মিলেমিশে একসাথে থাকার এটা তো ভীষণ গভীর একটা অনুভূতি, ভীষণ যেন আবেগপ্রবণ হয়ে হারিয়ে যাই। মানে অনেক ফ্যামিলির মানুষকে দেখেছি এরকম দূরে চলে গেছে কিংবা আলাদা হয়ে যাচ্ছে, অনেক পরিবারের সংসার ভাঙন ধরছে, বা এরকম প্রচুর কিছু আছে। কিন্তু আমি অবশ্যই বলবো, জুড়ে থাকুন, ভালো থাকুন, একসাথে থাকুন, সকলের পাশে থাকুন, কারণ ভালোবাসার মানুষ এবং পরিবারের মানুষ একসঙ্গে জোট বেঁধে থাকার মজাই কিন্তু আলাদা। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কাল আবার আসবো।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: দুজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

তবে পথিক বলা যায়। তবে শুধুমাত্র পথ পেরোলে কিন্তু নয়, বা কতটা পথ পেরিয়েছেন তার উপর কিন্তু নির্ভর করবে না যে আপনাকে পথিক বলা যায় কি যায় না। আমার মনে হয় আরও অনেক ব্যাপার স্যাপার আছে যেগুলো ঘটলে তবে পথিক বলা যায়। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছেডা নামে গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে কয়েকজনকে নিয়ে, যাদেরকে দেখে আমার সিরিয়াসলি মনে হয়েছে যে এদেরকে তো পথিক বলাই যায়। তো তাদের সেই সমস্ত গুণ এবং তাদের সেই সমস্ত গল্প আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করব। আর তারপরে যে কথাটা আমার মনে হয়েছে সেই কথাটাও আপনাকে বলবো যে এরপরেই এদেরকে তবে পথিক বলা যায়। তো এই নিয়েই আজকে আমাদের আড্ডাটা জারি থাকবে, কিন্তু সবই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এখন আপনার সঙ্গে শেয়ার করব আমার এক বন্ধুর কথা। সে কিন্তু একটা অদ্ভুত কাণ্ড করে। কি সেই কাণ্ড বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানে .com-এ শুনছেন ইচ্ছেটা না, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে এরকম কয়েকজনকে নিয়ে, যাদেরকে দেখে আমার মনে হয়েছে যে এদেরকেই পথিক বলা যায়। তো যে কথা বলছিলাম যে আমার এক বন্ধু, তার যখন মন খারাপ হয় সে কিন্তু চুপচাপ বাড়িতে বসে থাকে না, কিংবা অন্য কোনো জায়গায় বিনোদনের উপকরণও খোঁজে না। সে দিব্যি কুলকাল রাস্তায় বেরিয়ে পড়ে, আর রাস্তায় হাঁটতে হাঁটতেই তার নাকি মনটা ভালো হয়ে যায়। আর তার এই কথা, এই ঘটনা দেখার পরে আমার একটা কথাই মনে হয়েছে, হ্যাঁ এরকম যদি আপনার মাইন্ডসেট থাকে তবে আপনাকে পথিক বলা যায়। তো রেডিও বাংলানে .com-এ আজকে এরকমই কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আমাদের পাড়ায় একজন আছেন, যিনি কিনা বাংলার প্রফেসর, নামটা না হয় নাই বললাম। তিনি কিন্তু একটি কাজ করেন, যেটা জানার পরে আমার একটা কথাই মনে হয়েছে, এনাকেও অবভিয়াসলি পথিক বলা যায়। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছেন ইচ্ছেরান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে আপনার সঙ্গে শেয়ার করছি কয়েকজনের কথা, যাদের জীবনের কথা, জীবনের গল্প শোনার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে যে এদেরকেই অ্যাকচুয়ালি পথিক বলা যায়। যেমন ধরুন এই বাংলার প্রফেসর ভদ্রলোক, তিনি যখনই ছোট্টখাট্টো দু একদিনের ছুটি পান একটা কাজ করেন, তিনি ট্রেনে করে চলে যান এমন একটি স্টেশনে যার নামই শোনেনি কেউ। সেই স্টেশনে একটি দিন কি গোটা দুয়েক দিন ম্যাক্সিমাম কাটিয়ে চলে আসেন। তিনি বলেন যে এই ছোট্ট ভ্যাকেশনটা নাকি তাকে রিবর্ন করতে সাহায্য করে। আর তার এই গল্প শোনার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে, এনাকেই তো অ্যাকচুয়ালি পথিক বলা যায়। তো রেডিও বাংলা নেই ডট কমে এরকমই কয়েকজনের কথা নিয়ে আজকে আমাদের আড্ডাটা জারি আছে, আর এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও একজনের কথা আপনার সঙ্গে শেয়ার করব। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: what if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
2: আপনি শুনছেন radiobanglanet.com, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

এমন কয়েকজনের কথা যাদেরকে দেখে আমার মনে হয়েছে যে এই গুণগুলো থাকলেই তবেই পথিক বলা যায়। তো এখন আপনার সঙ্গে শেয়ার করবো এক ভদ্রমহিলার কথা। সেই ভদ্রমহিলাকেও আমি পার্সোনালি চিনি। ভদ্রমহিলা কিন্তু অতটা ভালো করে হাঁটতে পারেন না, তার দিনের ম্যাক্সিমাম সময়টাই কাটে হুইল চেয়ারে। কিন্তু তাহলে কি হবে, এই হুইল চেয়ারে করেই কিন্তু তিনি গোটা পৃথিবী ঘুরে বেরিয়েছেন। যখনই কোথাও অবকাশ পান চলে যান, আর সেখানেই কাটিয়ে আসেন বেশ কিছুটা মূল্যবান সময়। আর এই করে করেই প্রায় গোটা পৃথিবী ঘুরে ফেলেছেন সেই ভদ্রমহিলা। আর এনাকে দেখেই কিন্তু আমার একটা কথাই মনে হয়, এই গুণটা আপনার মধ্যে থাকলে তবেই আপনাকে পথিক বলা যায়। তো রেডিও বাংলানেট.কমে এই বিষয় নিয়েই আজকে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

এবার আপনার সঙ্গে শেয়ার করবো আমার এক দাদার কথা। সে একটা অদ্ভুত কাণ্ড করে, ইনফ্যাক্ট আমাদের আশেপাশে অনেকেই অদ্ভুত অদ্ভুত কাণ্ড করেন, কিন্তু তিনি যে কাণ্ডটি করেন তার জন্য আমার কিন্তু মাঝে মধ্যে ওনাকে হিংসেই হয়। ব্যাপারটা হলো তিনি পথে নেমে পড়েন, আগে হ্যাঁ রীতিমতন পথে নেমে পড়েন এবং উদ্দেশ্যহীনভাবে হাঁটতে থাকেন। পায়ে হেঁটে মাইলের পর মাইল, কিলোমিটারের পর কিলোমিটার তিনি চলতে থাকেন। কোনো উদ্দেশ্য নেই কিন্তু, শুধুমাত্র পথ চলাটাই তার জীবনের তখন লক্ষ্য হয়ে ওঠে। আর এরকম কয়েকটা দিন মাঝে মধ্যেই তিনি করে থাকেন। আর তার এই গুণটা দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে, একেই পথিক বলা যায়। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে নানা আড্ডার আসর জারি ছিল এরকমই কয়েকজন ভদ্রলোক ভদ্রমহিলাকে নিয়ে, যাদের মধ্যে কিছু গুণ আছে, যেই গুণগুলো আপনার থাকলে তবেই হয়তো আপনাকে পথিক বলা যায়। তো সেরকমই কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, তাদের গুণগুলোর কথাও আপনার সঙ্গে শেয়ার করলাম। ঠিক কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে নানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলা নেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। টাটা।

radiobanglani.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মধ্যে এক ঘন্টার আড্ডায় আমি হাজির হয়েছি এবং যেটা বলার সেটা হচ্ছে প্রত্যেক দিনের আড্ডাটা যেমন আমাদের কথা দিয়ে শুরু হয় বা আড্ডা দিয়ে শুরু হয় ঠিক সেইরকমই আমাদের মাঝে মাঝে গানও থাকলে বেশ ভালো লাগে। তাই জন্য অবশ্যই বলবো যে গান শুনবো, গান শুনতে শুনতে মন ভালো করার বেশ কিছু কথা তো বলবই, কিন্তু আজকে একটা ইন্টারেস্টিং জায়গায় নিয়ে যাবো আপনাকে, যেখানে গেলে আপনার মন ভালো হবে, আপনি সুরেলা গানও শুনতে পারবেন।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With ETO services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গ
5: শুনছেন radiobangladesh.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

পরপর গানগুলো শোনার পর ফিরলাম আড্ডায়, এবং এই আড্ডায় আজকে বলছিলাম না আপনাকে নিয়ে যাব সেই সুরের দেশে। হ্যাঁ, সুরের দেশে হয়তো নিয়ে যেতে পারবো না, কিন্তু সুরেলা গ্রামে নিয়ে যাব। আমাদের ভারতবর্ষে অনেক কিছুই আছে যে জিনিসগুলো আমরা বুঝতে পারি না, কখনো দেশে থেকে বুঝতে পারি না, আবার কখনো দেশের বাইরে থেকেও বুঝতে পারি না, কিন্তু যার চিনে নেওয়ার চোখ তারা কিন্তু ঠিক জহুরির মতো চিনে নেয়। ঠিক সেই রকমই ভারতবর্ষের এমন একটা জায়গা মেঘালয়, সেই মেঘালয়ের রাজধানী শিলং, সেই শিলংয়ে রয়েছে একটি গ্রাম যার নাম হুইসলিং ভিলেজ, অর্থাৎ সুরেলা গ্রাম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

আমি শ্রী শ্রী ভজ হরি মান্না।

রেডিও বাংলানি ডট কমে আমরা তো গান শোনাই, গল্প করি, গল্পের ফাঁকে ফাঁকে আড্ডাও দিই। আচ্ছা, এই যে আমি যে কথাগুলো বলছি, যেখানে শব্দগুলো ব্যবহার করছি, সেই শব্দগুলো যদি ব্যবহার না করে আমি কোনো গান গেয়ে গিয়ে বোঝাই বা একটা সুর করে করে বোঝাই, আপনি কি আমার মনের কথাটা বুঝতে পারবেন? আশা করি পারবেন না। কিন্তু এই যে গ্রামটার কথা বলছিলাম, কংথন গ্রাম, যেই কংথন গ্রাম আমরা মোটামুটি সবাই জানি, যারা একটু ট্রাভেল নিয়ে ঘাটাঘাটি করি বা একটু আমাদের ঘোরার নেশা আছে, ঘোরার খবরগুলো জানি, এই যে শিলংয়ের গ্রামটা, সেই গ্রামে একে অপরকে সবাই হুইসলিং করে ডাকে, অর্থাৎ শিস দিয়ে ডাকে। কেন ডাকে এই শিস দিয়ে? তার পিছনে একটা ছোট মিষ্টি কারণ আছে, সেই কারণটা অবশ্যই আপনার সাথে শেয়ার করব। কিন্তু তার আগে অবশ্যই বলবো, কয়েকটা গানের মধ্যে আমাদের ফিরে যেতে হবে। একটা ছোট গানের ব্রেক নিচ্ছি, ফিরছি। আটাই শুনছেন রেডিও বাংলানে ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমাদের যখন ঘুম আসতো না ছোটবেলায়, তখন কিন্তু আমরা ঘুম পাড়ানির গান শুনতাম। এখনো অবশ্য ফোনের মধ্যে আমরা অনেক সময় স্লিপিং মিউজিক দিয়ে ঘুমিয়ে থাকি, অনেক সময় মাথা যখন কাজ করে না ব্যস্ততার লাইফে। আমার মনে আছে আমার বোনঝিকেও কিন্তু ওই ঘুম পাড়ানির গান শুনেও কিন্তু এখনো ওকে ঘুম পাড়ানো হয়, যেটা প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রেই হয়। সেই সুরেলা গ্রামেও কিন্তু ঘুম পাড়ানি গানটাই তার পরিচয় হয়ে যায়। মানে ধরুন একটা সন্তান জন্ম নিল, তার মা তাকে ঘুম পাড়ানির গান দিয়ে রোজ ঘুমাতে মানে ঘুম পাড়াচ্ছে, এবং যে সুরটা সেই সুরটা কিন্তু পার্টিকিউলার শুধুমাত্র ওই সন্তানটার জন্যই কিন্তু তৈরি, তাই না? মানে অন্য কোনো সুরের সাথে কিন্তু ওই সন্তানের যে ঘুম পাড়ানি গানের সুর সেটা কিন্তু মিল হবে না, একদম আলাদা ভাবে থাকবে। এবং সেই সুর অনুযায়ী কিন্তু তার ডাকনাম দেওয়া হয়, আর সেই ডাকনামেই কিন্তু গ্রামবাসীরা তাদেরকে ডাকেন। কি অদ্ভুত না, কি অদ্ভুত! এবং তার সাথে সাথে কতটা সুন্দর গানের মতো সুন্দর।

0: শরৎ মেঘে নতুন আলো, কাশ ফুলেতে রং মাখালো, ছুটির মেজাজ মন মাতালো, বছর ঘুরে পুজো এলো
1: এলো এলো
0: এলো এলো এলো শরৎ মেঘে নতুন আলো, কাশ ফুলেতে রং মাখালো, ছুটির মেজাজ মন

নাম ঠিকই, আমাদের মনে হয় ভারতবর্ষের যদি মানচিত্র দেখি জল জল করবে, কারণ এই গ্রামটির শুধুমাত্র এই সৌন্দর্য নয়, এই গ্রামটির মধ্যে রয়েছে অসাধারণ একটা মনোরম পরিবেশ এবং মনোরম চিত্র, যে এখানে গেলে আপনার মনটা ভালো হয়ে যেতে বাধ্য। তার সাথে সাথে অরণ্যে যারা ঢুকতে চান, বুঁদ হতে চান, তাদের জন্য এই যে বিশ্বের পর্যটন মানচিত্রের মধ্যে যে বললাম এই গ্রামটা উজ্জ্বল করছে, সেখানে আপনি কিন্তু ঘুরতে যেতে পারেন। এবং তার সাথে সাথে ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের থেকে কিন্তু সেরা পর্যটন গ্রামের জন্য মনোনয়ন পেয়েছে এই কংখং গ্রাম। রেডিও বাংলানে ডট কমে আমার মনে হলো এই সুরেলা আড্ডায় যদি একটা সুরেলা গ্রাম নিয়ে কথা বলা যায় কেমন হয়। বেশ ভালো লাগলো আমার আড্ডা দিয়ে, আপনার কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবেন না, এবং তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobanglane.com।

সুর তুলে পিয়ানোতে হে মনের কথা সাজালাম, কিছু পথ কিছু রাত পেরিয়ে আবার আমি তোমাদের কাছেই এলাম।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো সোম থেকে শুক্র এভাবেই আমাদের আড্ডাটা এগিয়ে চলে, আর সেভাবেই আজও সেইভাবেই এগিয়ে চলবে। তো আজকের এই আড্ডায় আমাদের আজকের বিষয় গান, গান নিয়েই আড্ডা হোক। একদিকে যেমন আমরা গান শুনবো প্রচুর, আর তার পাশাপাশি আজকে সেই গানের কথা নিয়ে আমাদের আড্ডাটা জমে উঠবে। গান আমাদের কাছে এমন একটা ইন্সপিরেশন যেখানে কিন্তু আমরা কঠিন কোনো মুহূর্তের মধ্যে, কোনো কোনো সময়ের মধ্যে আমরা যখন যাই, তখন কিন্তু গান আমাদের কাছে একটা অক্সিজেন। আর গান হয়তো অনেকেই আমরা হয়তো সুরে গাইতে পারি না, কিন্তু এই সুরে না গাইলেও মনে মনে যদি আমরা কখনো গুনগুন করি, সেটাও কিন্তু ভেতর থেকে একটা রিলিফ পাওয়া যায়। আর সেই জন্যই গান ভালোবেসে গান, নিজের মতো করে যদি সেই গান আপনি মনে মনেও গাইতে পারেন, তাহলে কিন্তু সেই গান আপনাকে ভালো রাখতে সাহায্য করবে। আজকের এই আড্ডা সেই কথা নিয়ে। তাই কোথাও যাবেন না, জুড়ে থাকুন, কয়েকটা গানের পর চটপট ফিরে আসছি, বলবো আজকের এই গান ভালোবেসে গান আরও কিছু কথা। এখন হ্যাঁ, গান।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা গান ভালোবেসে গান নিয়ে। তো সত্যিই কিছু কিছু গান এমন থাকে যে গানের মধ্যে আমাদের এমন একটা ইন্সপিরেশন তৈরি হয় যেখান থেকে আমরা খুব সহজেই কঠিন মুহূর্তকে সরিয়ে দিয়ে নতুনভাবে বাঁচতে ভালোবাসি। এমনও তো হচ্ছে মিউজিক থেরাপি, কিশোর কুমারের কিছু গান যে গানের মাধ্যমে কিন্তু মিউজিক থেরাপির মাধ্যমে ভালো হয়ে উঠছে মানুষ, অবলম্বন কিশোর কুমারের গান। তো বুঝতেই পারছেন গান কিন্তু আমাদের, যদি আপনি দিনের প্রথমেই মানে শুরুতে ভোরবেলার দিকে যখন যত তাড়াতাড়ি আপনি ঘুম থেকে উঠতে পারবেন, সেই ওঠার পর যদি আপনি কোনো একটা গান বা বেশ কয়েকটা গান মিলে যদি আপনি একটা সুন্দর মুহূর্ত কাটান, আপনি দেখবেন সেদিনের সেই পুরো জার্নিটা আপনার কাছে কিন্তু একদম অন্যরকম একটা জার্নি মনে হবে। এবং যদি কোনো কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে আপনি তখন যান, তাহলে তো আরও বেশি করে বুঝতে পারবেন যে গান কতটা গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন জীবনে। এবং সেই গান যদি আপনি শুরুতেই পথ চলার শুরুতেই সবার ফার্স্ট উঠেই, আপনার এখন প্রত্যেকের কাছেই মোবাইল আছে, সেই মোবাইলের মাধ্যমে ইউটিউব থেকে বা আপনি ব্লুটুথ স্পিকারের মাধ্যমে খুব কম মৃদু সাউন্ডে আপনি খুব সুন্দর করে কিন্তু সেই মুহূর্তটা উপভোগ করুন। এবং আপনি ওই সময় একটা জিনিস ভাবুন যে পৃথিবীর ওই সময়টায় যেন কেউ আপনার সঙ্গে নেই, শুধু সেই গায়ক বা গায়িকা আর আপনি। আপনি দেখুন, অবশ্যই আপনার ক্ষেত্রে কিন্তু একটা স্পেশাল ব্যাপার হবে এবং ইচ্ছে করবে প্রতিদিন এইভাবেই গানকে সঙ্গী করেন। আমাদের যেমন বন্ধু বই, সেই বই যেমন আমাদের ধোঁকা দেয় না, সেরকমই গানও কিন্তু তাই, গানও কিন্তু ধোঁকা দেয় না। সঙ্গে থাকুন আবারও ফিরবো আজকের এই স্পেশাল একটা গান ভালোবেসে গান নিয়ে, তারপর ফিরে এসে আরও কিছু কথা বলছি, জুড়ে থাকুন।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে, আর এটা চলছে গান ভালোবেসে গান। একটা গানের মধ্যে শুধু যে কথা তা তো নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে সুর, আর সেই সুর কিন্তু আপনাকে আপনার দুঃখের মুহূর্তটাকে ভুলিয়ে আনন্দের সুর বপন করে দেবে আপনার মনের মধ্যে, আর এটাই হবে আপনার আগামীর পথ চলার সবথেকে ভালো।